আকাশবাণী কৈলাসহর, আজ বুধবার 13ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 19ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 3রা জুন 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 6 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে।

0: রচনা থেকে পাঠ।
1: উৎসব তো আমরা রচনা করতে পারিনি, যদি সুযোগ হয় তবে উৎসব আমরা আবিষ্কার করতে পারি। সত্য যেখানেই সুন্দর হয়ে প্রকাশ পায় সেইখানেই উৎসব। সে প্রকাশ কবেই বা বন্ধ আছে? পাখি তো রোজই ভোর রাত্রি থেকেই ব্যস্ত হয়ে ওঠে তার সকালবেলাকার গীতোৎসবের নিত্য নিমন্ত্রণ রক্ষা করবার জন্যে, আর প্রভাতের আনন্দ সভাটিকে সাজিয়ে তোলবার জন্য একটি অন্ধকার পুরুষ সমস্ত রাত্রি কত যে গোপন আয়োজন করে তার কি সীমা আছে? শুতে যাবার আগে একবার যদি কেবল তাকিয়ে দেখি তবে দেখতে পাইনি কি জগতের নিত্য উৎসবের মহাবিজ্ঞাপন সমস্ত আকাশ জুড়েকে টাঙিয়ে দিয়েছে? এর মধ্যে আমাদের উৎসবটা কবে? যেদিন আমরা সময় করতে পারি সেই দিন, যেদিন হঠাৎ হুঁশ হয় যে আমাদের নিমন্ত্রণ আছে আর সে নিমন্ত্রণ প্রতিদিন মারা যাচ্ছে, যেদিন স্নান করে সাজ করে ঘর ছেড়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, সেই দিন উৎসবের সকালে আকাশের দিকে তাকিয়ে বলি, বাহ আজ আলোটি কি মধুর কি পবিত্র। আরে মূঢ়, এ আলো কবে মধুর ছিল না, কবে পবিত্র ছিল না? তুমি একটা বিশেষ দিনের গায়ে একটা বিশেষ চিহ্ন কেটে দিয়েছ বলেই কি আকাশের আলো উজ্জ্বল হয়ে জ্বলেছে? আর কিছু নয়, আজকে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি, অন্যদিন করিনি, এইমাত্র তফাৎ। আয়োজনটা এমনি প্রতিদিনই ছিল, প্রতিদিনই আছে। জগৎ যে আনন্দরূপ এইটে আজ দেখব বলে কাজকর্ম ফেলে এসেছি, শুধু তাই নয়, আমিও নিজের আনন্দময় স্বরূপটিকেই ছুটি দিয়েছি। আজ বলেছি, থাক আজ দেনা পাওনার টানাটানি, ঘুচুক আজ আত্মপরের ভেদ, মরুক আজ সমস্ত কার্পণ্য, বাহির হোক আজ যত ঐশ্বর্য আছে, যে আনন্দ জলে স্থলে আকাশে সর্বত্র বিরাজমান, সেই আনন্দকে আজ আমার আনন্দ নিকেতনের মধ্যে দেখব। যে উৎসব নিখিলের উৎসব, সেই উৎসবকে আজ আমার উৎসব করে তুলব। বিশ্বের একটা মহলে তো নয়, তার নানা মহলে নানা রকম উৎসবের ব্যবস্থা হয়ে আছে, স্বজনে নির্জনে নানা ক্ষেত্রে উৎসবের নানা ভিন্ন ভাব, আনন্দের নানা ভিন্ন মূর্তি, নীলাকাশ তলে প্রসারিত প্রান্তরের মাঝখানে এই ছায়া স্নিগ্ধ নিভৃত আশ্রমের যে প্রাত্যহিক উৎসব, আমরা আশ্রমের আশ্রিতগণ কি সেই উৎসবে সূর্য তারা ও তরুশ্রেণীর সঙ্গে কোনোদিন যোগ দিয়েছি? আমরা এই আশ্রমটিকে কি তার সমস্ত সত্যে ও সৌন্দর্যে দেখেছি? দেখিনি। এই আশ্রমের মাঝখানে থেকেও আমরা প্রতিদিন প্রাতে সংসারের মধ্যে জেগেছি এবং প্রতিদিন রাত্রে সংসারের কোলেই শুয়েছি। 364 দিন পরে আজ আমরা আশ্রমবাসীগণ এই আশ্রমকে দেখতে এসেছি। যখন সূর্য পূর্ব গগনকে আলো করেছিল তখন দেখতে পাইনি, যখন আকাশ ভরে তারার দীপমালা জ্বলেছিল তখনও দেখতে পাইনি। আজ আমাদের এই কটা তেলের আলো বাতির আলো জ্বালিয়ে একে দেখব।
0: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন দেশাত্মবোধক গান।

ভারত বর্ষ শান্তির এক দেশ, ভারত বর্ষ স্বপ্নের এক দেশ, ভারত বর্ষ।

দেশাত্মবোধ গান শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

সংবাদ। হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালায় একটা বেজে পাঁচ মিনিটে, একটা বেজে ত্রিশ মিনিটে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ককবরক গান একটা বেজে চল্লিশ মিনিটে, দুটোতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ। দুটো বেজে পনেরো মিনিটে রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। দুটো বেজে ত্রিশ মিনিটে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান। তিনটেতে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। তিনটে বেজে দশ মিনিটে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনবেন। সন্ধে ছটায় ঘর গৃহস্থির আসর, সাতটায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ শুনবেন। সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রাত আটটা বেজে পাঁচ মিনিটে শুনবেন রাগ প্রধান গান। আটটা বেজে ত্রিশ মিনিটে রয়েছে মিক্স মেলোডিজ। নটায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, লোকগীতি শুনবেন রাত নটা বেজে পনেরো মিনিটে। নটা বেজে ত্রিশ মিনিটে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। দশটায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। দশটা বেজে দশ মিনিটে নজরুল গীতি। দশটা বেজে কুড়ি মিনিটে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর, শুরু করছি সুপ্রভাত। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া নির্ভরতা কমাতে হবে বলেন নীতিন, রামকৃষ্ণ মিশনের সাথে রাজ্যের চুক্তি স্বাক্ষর হয়। সুপ্রিম কোর্টের নবনিযুক্ত 5 জন বিচারপতি আজ শপথ গ্রহণ করবেন। যাত্রীবাহী অটোর আড়ালে গাঁজা পাচারের চেষ্টায় অভিযুক্ত এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বিশ্রামগঞ্জ থানার এলাকা।

থেকে। আগরতলা ও মুম্বাইয়ের মাধ্যমে, আগরতলা ও মুম্বাইয়ের মধ্যে সরাসরি বিমান চালুর দাবি করেছেন সুশান্ত। বন দস্যুদের আক্রমণে আহত 5 বনকর্মী।

বেরোনিয়ায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 136তম তিরোধান দিবস উপলক্ষে 5 দিনব্যাপী উৎসবের শুরু আজ। রংপুরে কৃষিতে সাফল্য, জীবিকার অনিশ্চয়তায় মানুষ ছিলেন।

বৈশাখী উৎসব 1433-এর শুভ সূচনা গতকাল ধর্মনগর হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে খোয়াই পুরাতন হলে উদ্বোধন হল জেলাভিত্তিক ভীষ্মদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা। নিজ গাড়ি করে পরিবার নিয়ে ঘুরে এসে সেলফি পয়েন্টে দুর্ঘটনার শিকার হন

স্টেট ব্যাংকের সহযোগিতায় জুনিয়র ক্রিকেটারদের 108টি কিটস ব্যাগ দিল টিসিএ। রাজ্যে টগব ওয়ারে দাপট পশ্চিম জেলার রেশন দোকানে খাদ্য সামগ্রীর ঘাটতির অভিযোগ

সিবিএসই মূল্যায়ন বিতর্ক সংসদে রাঁচির ছাত্রের অভিযোগে খতিয়ে দেখতে স্থায়ী কমিটি। দুদিনের রাজ্য সফরে আসছেন অমিত শাহ। রাজ্য কংগ্রেসকে শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ আশিস সাহা। দেশের কল্যাণে শিক্ষিত মানবিক মূল্যবোধ সম্পন্ন যুব সম্প্রদায়ের দরকার বললেন মুখ্যমন্ত্রী।

বিশ্বব্যাংকের প্রশংসায় কুড়ালো পেঁচার দল। ২০০৪ কোটি টাকার প্রতারণা, অর্থ ট্রান্সফারের চার শীর্ষ কর্তা গ্রেপ্তার ইডির।

মনের উন্নয়নই প্রকৃত উন্নয়ন, বললেন মুখ্যমন্ত্রী। নিজের মাথা বাঁচাতে এবার নেতা হুয়াইউকি বদ্ধ উন্মাদ, বললেন ট্রাম্প।

দলটি কি রাখে এখন? মমতার বড় চ্যালেঞ্জ, বলেন। বিজেপি পক্ষ দীর্ঘ 16 মাস বাংলাদেশে জেলে সাজা কাটিয়ে দেশে ফিরল খোয়াইদ প্রদীপ। অ্যাডভান্স ইন ম্যাটেরিয়াল সায়েন্স ইন টেকনোলজির উপর জাতীয় সম্মেলনে ইকফাইয়ে অনুষ্ঠিত হচ্ছে, পুরস্কার গ্রহণ করার জন্য দিল্লির উদ্দেশ্যে জেলা পরিষদের প্রতিনিধি দল। যাত্রাপুর থানার পুলিশ পরিত্যক্ত জায়গা থেকে শুকনো গাঁজা উদ্ধার করে অপমান ভুলতে এবার চোখ কিউবার দিকে। হাম প্রতিরোধে ঊনকোটিতে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।

রাজ্যে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি করছে রাজ্য মুখ্যমন্ত্রী। বিশালগড় আদালত চত্বরে তাণ্ডব, সমাজদ্রোহী মনের স্ত্রী সহ 20 জনের বিরুদ্ধে মামলা। ত্রিপুরায় বিএনপির আধুনিকরণ ও পরিধি সম্প্রসারণের জেদ পর্যটক মন্ত্রীর। জাতীয় সড়ক নির্মাণে নিম্নমানের কাজ নিয়ে ক্ষোভ দেখা দিল বিশালগড়ে।

আবহাওয়ার খবর। আবহাওয়া সাধারণত শুষ্ক ও পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সুপ্রভাত, এখানেই শেষ করছি।

শুনলেন ভক্তিমূলক গান। শিল্পী ছিলেন অনুরাধা পাড়োয়াল। শেষ হল ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। আকাশবাণী কৈলাসহর এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

0: দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ চার দিনের সফরে আজ ভারতে আসছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। নতুন দিল্লিতে আজ আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলিকে শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। চলতি জনজাতীয় গরিমা উৎসব 2026-এর অন্যতম অংশ হিসেবে এই সম্মেলন গুরুত্ব পাচ্ছে। রাষ্ট্রপতি মুর্মু ভার্চুয়ালি ব্যাঙ্গালোরে ইনস্টিটিউট অফ সায়েন্স সেন্টার ফর ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করবেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন অংশে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলিতে যে 75টি মহাকাশ গবেষণাগার তৈরি হয়েছে তার উদ্বোধন করবেন তিনি। 26টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরুর লোকভবনে রাজ্যপাল থাওয়ারচান্দ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রগুপ্তে শপথ বাক্য পাঠ করাবেন। সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পর ডি কে শিবকুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পদ পরিষ্কার হয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কর্ণাটক কংগ্রেসে ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। 2023 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়লাভের পর মুখ্যমন্ত্রীর পদের দাবিদার ছিলেন ডি কে শিবকুমার। ইতিমধ্যে কংগ্রেসের প্রবীণ নেতা সিদ্ধারামাইয়াকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ চার দিনের সফরে আজ ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেজের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হবে। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য পরিষেবা ও ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন ক্ষেত্রে মতবিনিময় হবে।
1: The discussions will involve full spectrum of India-Venezuela relations and explore avenues for further cooperation in the areas of energy, trade, investment, pharmaceuticals, healthcare, transportation and renewable energy. India is an important partner of Venezuela in the areas of energy and investment. Indian public sector undertakings have made significant investment in Venezuela in the energy sector and they are keen to explore more opportunities to further enhance their presence.
0: বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তিক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং তারা আরও নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। জার্মানির আকাশপথ দিয়ে ওড়ার সময় ভারতীয় নাগরিকদের ট্রানজিট ভিসার আর প্রয়োজন হবে না, এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। জার্মানির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, এর ফলে ভারত ও জার্মানির মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। চলতি বছরের জানুয়ারিতে ভারত সফরের সময় জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল। ভারত দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে যে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রক কর্তৃক প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনও অমীমাংসিত রয়ে গেছে।
1: While close to 98% of India-Nepal boundary has been demarcated, there are some unresolved segments. The shifting of the course of Gandak River has resulted in this situation. In addition, there are cases of cross-border occupation and encroachment of no man's land in demarcated segments of the boundary, which are currently being mapped jointly. We have established bilateral mechanisms to deal with all aspects of boundary matters. It should be clear to all concerned that there is no role for any third parties in a bilateral matter between India and Nepal.
0: সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে কেন্দ্রীয় সরকার একটি এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন এস রাধা চৌহান। কমিটি এক মাসের মধ্যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এদিকে সিবিএসই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উত্তরপত্রে স্ক্যান করা অনুলিপিতে ত্রুটিগুলো যাচাই এবং উত্তরপত্রের পুনর্মূল্যায়নের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে খলিলুর রহমান পান 99টি ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রিয়াস কাকাউরেস পেয়েছেন 91টি ভোট। খলিলুর রহমান আগামী সেপ্টেম্বর মাস থেকে এক বছর এই পদে আসীন থাকবেন। ইউএনজিএ সভাপতি নির্বাচিত হওয়ার পর ডক্টর রহমান বলেন, এই পদের গৌরব অক্ষুণ্ণ রাখার জন্য এবং মানবাধিকার রক্ষায় অন্যান্য সদস্যদের সঙ্গে একযোগে কাজ করবেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইউএনজিএ সভাপতি নির্বাচিত হয় ডক্টর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট মহকুমা শাসক বিডিও এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে খবর। চাকরিতে সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে বিবাহিত মেয়েদের বাদ দেওয়া যাবে না বলে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, শুধুমাত্র বিবাহিত হওয়ার কারণে কোনো মেয়েকে পরিবারের সদস্য হিসেবে গণ্য না করা অযৌক্তিক এবং সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়। বিচারপতি পি এস নরসিমহা ও আলোক আরাদের বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টে একটি রায় বাতিল করে এই মন্তব্য করেছেন। ওই রায়ে বলা হয়েছিল, সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে পরিবার তালিকার মধ্যে বিবাহিত মেয়েরা পড়ে না। প্রয়াত এক ব্যবসায়ীর বিবাহিত মেয়ে এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েবস ওটিটি 2 বছরেরও কম সময়ের মধ্যে 1 কোটি নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা অতিক্রম করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, যেটি দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রক বলেছে, এটি ভারত এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় বিষয়বস্তু সরবরাহকারী দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতাকে প্রতিফলিত করে। 1 কোটিরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী এবং 1,40,00,000 বেশি ডাউনলোডের সঙ্গে সঙ্গে ওয়েবস ওটিটি এখন তার পরবর্তী পর্যায়ের বিকাশের দিকে মনোনিবেশ করেছে। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। ইংল্যান্ডের টন্টনে নির্ধারিত 20 ওভারে প্রথমে ব্যাট করে ভারত 5 উইকেটে 180 রান করে। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভার 3 বলে ইংল্যান্ড 4 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ইংল্যান্ডের অ্যালেস ক্যাপসি প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেস 4 দিনের সফরে ভারতে আসছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। আজ নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025 প্রদান করা হবে। সারা দেশ থেকে 42টি সেরা পঞ্চায়েতকে এই পুরস্কার প্রদান করা হবে। 34টি গ্রাম পঞ্চায়েতকে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার বিভাগে এবং 8টি পঞ্চায়েতকে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার বিভাগে পুরস্কৃত করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল দুদিনের রাজ্য সফরে আসছেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলায় আসবেন। পরদিন অর্থাৎ 5 জুন সকালে আগরতলায় পুরাতন রাজভবনে পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমি পূজনে অংশ নেবেন। দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামুড়ায় বিএসএফ সীমান্ত চৌকি ঘুরে দেখবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফ সদর দপ্তর উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফ এর আইজি, অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটির নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকার উপর আগামী 9 জুন পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। 10 ও 11 জুন দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 15 জুন। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন এই খবর জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার PMRBP 2026 জন্য মনোনয়ন আহ্বান করেছে। বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা শিশুদের রাষ্ট্রপতি এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই। সাহসিকতা, সমাজসেবা, পরিবেশ, খেলাধুলা, শিল্প, সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব প্রদর্শনকারী শিশুদের এই পুরস্কার প্রদান করা হয়। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে যে যে কোনো নাগরিকের কাছ থেকে শুধুমাত্র awards.gov.in জাতীয় পুরস্কার পোর্টালের মাধ্যমে মনোনয়ন গ্রহণ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে আগামীকাল শিলংয়ে উত্তর পূর্ব পরিষদ অর্থাৎ NEC 73তম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। গতকাল লোকভবনে মিজোরামের রাজ্যপাল বিজয় কুমার সিং শিলংয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তিনি উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নে কেন্দ্রের অঙ্গীকারের উপর জোর দেন। আসন্ন অধিবেশনের জন্য সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে সমন্বিত প্রচেষ্টা চালানোর নির্দেশ দেন। এই বৈঠকে NEC পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন বিভাগের সচিব ডেভিড লানথান তলুয়াঙ্গা 2024 ডিসেম্বরে আগরতলায় অনুষ্ঠিত সর্বশেষ NEC প্লেনারির সিদ্ধান্তগুলোর উপর গৃহীত পদক্ষেপ বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনুকম্পামূলক নিয়োগ থেকে বিবাহিত কন্যাদের বাদ দেওয়া যাবে না। আদালত জানিয়েছে, পরিবারের সংজ্ঞা থেকে বিবাহিত কন্যাদের বাদ রাখা স্পষ্টতই স্বেচ্ছাচারী, অন্যায্য এবং সাংবিধানিক নীতি বহির্ভূত। এলাহাবাদ হাইকোর্টের একটি পূর্ববর্তী রায় বাতিল করে সুপ্রিম কোর্টের বিচারপতি PS নরসিমা, বিচারপতি অলোক আরাধের বেঞ্চ এই ঐতিহাসিক পর্যবেক্ষণ তুলে ধরেন। 2019 সরকারি নিয়ম অনুযায়ী বিবাহিত কন্যাকে পরিবারের অংশ গণ্য না করে এক মৃত রেশন ডিলারের মেয়ের ডিলারশিপের আবেদন খারিজ করেছিল হাইকোর্ট। তবে সুপ্রিম কোর্টে আপিল শীর্ষ আদালত তাঁর পক্ষে রায় দেয়। এর ফলে কোনো সরকারি কর্মী চাকুরিরত অবস্থায় মারা গেলে বা অসুস্থ হয়ে অবসর নিলে তার বিবাহিত কন্যাও এখন থেকে মানবিক বিবেচনায় ওই চাকরি পাওয়ার অধিকারিণী হবেন। ত্রিপুরা মুক্ত শিক্ষা পর্ষদ এর সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী জানিয়েছেন, আগামী 6 জুলাইয়ের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি গতকাল জানিয়েছেন, পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। পরীক্ষার উত্তরপত্র সেলফ ইন্সপেকশনের শেষ তারিখ হচ্ছে 9 জুন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে খোয়াই পুরাতন টাউন হলে জেলাভিত্তিক শিশুনাট্য প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় 60টি স্কুল অংশগ্রহণ করে। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা ও মুম্বাইয়ের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডুর কাছে লেখা এক চিঠিতে তিনি এই দাবি জানান। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের 5 জন নতুন বিচারপতিকে গতকাল শপথ বাক্য পাঠ করেন। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশে কেন্দ্রীয় সরকার তাদের নিয়োগ অনুমোদন করার পর বিচারপতি শীল দাগু, শ্রী চন্দ্রশেখর, সঞ্জীব সাচদেব ও অরুণপল্লী এবং প্রবীণ আইনজীবী ভি মোহনা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। আবহাওয়ার খবর, ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় রাজ্যের প্রায় সবকটি জেলায় উষ্ণ আবহাওয়া অনুভূত হবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়ব বিপূর্ণাদেব বর্মা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু সাকা রং ফান বাগ্রী মূনি কাইসা কারাকলাম তে হদানী বেবাক বেরেমনি লোকরকনি হামক্রাইং মানে বিশংতই ন সই হামক্রাইংগো মিয়া দিল্লি কতাল জনজাতীয় বৃত্তি তাংবতাংনি সেবনা হানাই রকনি বখা কক নারকনানি থাঙ্গই বসাকা হাপাংনি বৃত্তি তাংবতাঙ্গ জনজাতি স্রংনাই রকন কুচুক রংতাই কতাল্লাম ফিয়গৈ রেখা অ তাংবতাং রাংনি চুপা জৌসি মিয়া আবো শিকলা রকনি ইমাং মুখথাং খ্লাইমানিলাম রাষ্ট্রবক্রক শিকলা দফানো হাকতনি ফানতাই থিনাংনি মারি খুরসাবই আলাই দেখাই জনজাতি শিকলা রকন বাই থাংনি ইয়ারং বাই গদালই তংনানি কবক মুং নারেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তালনি ব্রী সালমারিব সালনাইনি হাস্তে বেড়াইমা ও ফায়ানো পুলিশ সদর নাইকুং শাখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী ও তালনি ব্রী সালমারি সানজা জরাব গুহাটিনি সিমি বীরখুংবাই আগরতলা ও ফায়ানো উলনি সালো এবার বা সালমারিব ফুঙ্গ আগরতলানি রাজভবন গসাম পুষ্পবন্ত প্যালেস হোটেলনি হামতাইরিমাও মানজাগানো দিবর জরাব সালথাং ত্রিপুরা হাঙ্কনি লঙ্কামুড়া বিএসএফ নি আড়ি আমচাই বেড়াইনায়ানো আবনি উল ব সালবাগানো বিএসএফ সদর নাইকুং কুচুক বেরেমনি ককলাম সালাইমাও কগলামো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সচিব অক্রা পুলিশ নি দাগি ভাং অক্রা বিএসএফ নি আইজি তে কুবনি কুচুক আচুক থানী অফিসার সঙ্গ তংবায়ানো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নি তুইদুল মুম্বাই খনা শিলংনি সালচি সালকা পর্ষদ এবা এনইসি নি ফিল্ডস নি চিথাম অধিবেশন সংসার জাগানো মিয়া লোকভবন মিজোরামনি হাস্তেফা বিজয় কুমার সিং শিলংগ সংসার জাগনাথ থাঙ্গি তমা ও পান্ডানি যুগালী মুংনতই ককলাম সালাইকা ব সালচি সালকা আমচাইনি বেবাক হামক্রায় কেন্দ্র হাপাংনি সামুনি সাকাবো ফান বক্সিনকা বস্কাং অধিবেশন বেবাক রংজাক বেদেংনি কথালাইজাক চাইটক মুংন তুইদুলানি দাগিমুং রেখা বসং পঞ্চায়েত নই সাই নৈচি বা সকাজিয়া ফার্মা পান্ডা তিনি দিল্লি কতাল সংসার জাগানো হা কতনি জুদা জুদা বাবাইনি কাইব্রুইচি নই কাহামকুক পঞ্চায়েত ন অ সকাজিয়া ফার জাগানো পান্ডা ও দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ সকাত বেদেগ খুং থামচি ব্রী কামি পঞ্চায়েত তেই নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ সতকাত কাইচার পঞ্চায়েত ন সকাত ইয়াফার জাগানো সকাত মানজাক পঞ্চায়েতনি বখরক বরকনি কাহামকুক চেতনতাই খুরসাজাক থত কাহাম মানমারিন তুই কগনা রেকনানি সেব মানানো প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার নই সাই নই চিদক নিবাগৈ কয়মুং জমারেনানি সাকলাইখা কেন্দ্র হাপাং জমারেনানি পাইথাক সাল জুলাই তালনি থামচিসা সালমারি অবরম গনাং সকাত রাষ্ট্রবক্রক অচেরাই রকন ন ইয়াফারো জেরক হদানি বাগৈ সামুং কাহাম তাঙ্গো তংখর খাতি নারকমা থং স্নামখর হুকুমো শৈশিলাম তাং সেপ্ন খবৈ জুদা জুদা বাবয়ক কাহামকু খাইনে রকন অসকা জিয়াফার জাগো ব্রৈতে স্রাই নাইখুংনি বখাক্তৈ সাজাখা অ কয়মুং ন্যাশনাল অ্যাওয়ার্ডস পোর্টাল অ্যাওয়ার্ডস ডট গভ ডট ইন সিমিও ইয়াসাক জাগানো সুপ্রিম কোর্ট ডাইরেখা কম্পেশনেট অ্যাপয়েন্টমেন্ট সেবক লাংমা ও কাইজাকজাক ব্রী রকন কারি মানগলাক দরবার ফাংনি বখাক্তৈ সাজাখা নুখুংনি কাইজাক ব্রী রকন কারি মানগলাক এলাহাবাদ হাইকোর্ট সিকাংনি রেজাক রাইন কারৈ সুপ্রিম কোর্টনি দরবার ফাং পি এস নরসিমা তে দরবার ফাং আলোক আরাধ্যানি বেঞ্চ অ লাইবুমা গনাং ককন চেরই নাইজাখা আবোবাই হাপাংনি সেবুক খ্লাই তংনাই থৈকাই এবার সা খামিয়া অঙ্গৈ লেংলা মংন হারকাই বিনি কাইজাকজাক বসাজে তাবুক অ সেবুক মাননানি সেব মানানো ত্রিপুরা সংযোগ বাইথাং নাইকলজাক জেলা পরিষদ এবা এডিসি ভিলেজ কমিটি চংবাড়িনি খসড়াবুটার মুংরেম মিয়া কারিজাখা ও মুংরেম নরগৈ জুন তালনি চুকু সালমারি জরা সানমুং কেবেং মুং ইয়াচাক জাগানো অ তালনি চিতাই চিসা সালমারি সানমুংতে কেবেং মুং পাইরে জাগানো পাইথাক বুটার মুংরেম কারিজাগানো জুন তালনি চিবা সালমারি হাস্তে চংবাড়ি কমিশনি তাংরা অনুরাগ সেন অ ককতুমানো রেখা ত্রিপুরা রংকচার নাইখুংনি কাসকু ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী শাখা জুলাই তালনি দক সালমারিনি বিশিং মাধ্যমিক তে কুচুকুক মাধ্যমিক নি বছর বাচাও আমজকমুং নাহার জাগানো ব শাখা আমজকমুং রগনি অংখারি কাংবলাই চেরি নাইনাব কয়মুংবলাই জমারমানি পাইথাকসাল পাইখা আমজকমুংনি অংখারি কাংবলাই সেলফ ইন্সপেকশননি পাইথাকসাল অ তালনি চুকু সালমারি মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগরতলা ও ক্রিকেট থাই রকনি ইয়াগো থংনি মানিন খবৈ কিট ব্যাগ ইয়াফারি রেখা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ানি সিএসআর রাংনি চুবা চুবাই অ পান্দানো

সংশাখা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পান্ডা স্টেট ব্যাংক অব ইন্ডিয়া নি রিজিওনাল ম্যানেজার দেবাশিস চন্দ্র দাস মাঞ্জাখা তাবুক নবর তিবানী কক্তুমা আইএমডিনি সেকাংবাড়িয়ানী কক্তুমা নরগী অতালনি বৈ সালমারি কেরালানী সালগ্রা সালথাং মৌসুমী নকবার হাপ্পাইবা নহনী খাকাজাকো ইয়াঙ্গ আগরতলা ও নবর তিবার নাইখুংনি বাকাক্তি সাজাকা তিনি সালনি সাকানি তুংমারি থামচিবা ডিগ্রিতে খামানি নৈচি স্নি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি টংমানি নৈচি স্নি দশমিক দশ ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই কক্তমা পরিমং তাবুক জড়াতই অরণ্য পাইখা উলনি কক্তমা আবাইঙ্গানো সানজা দামস্নি তামই সতী ব্রীজিবাও

আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী বিজয়া চৌধুরী।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন বিজয়া চৌধুরী। শেষ হল রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। একটু পরে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ।

আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। এখন শুনবেন আধুনিক গান, বিভিন্ন শিল্পীর গাওয়া। এই অনুষ্ঠানের প্রথম শিল্পী ইন্দ্রাণী সেন।

শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া এই গানের সঙ্গেই শেষ হলো আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলি করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান।

শুনছিলেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে রকমারি বাংলা গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা।

0: হ্যালো,
1: নমস্কার, সুরের ভেলা থেকে বলছি।
0: হ্যাঁ নমস্কার ম্যাডাম।
1: নমস্কার, কে বলছেন?
0: আমি বিলোনিয়া উত্তর ছড়া সীমা থেকে বিশ্বজিৎ পান।
1: আচ্ছা, ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি ম্যাডাম।
1: আচ্ছা বলুন।
0: আপনি ভালো আছেন তো?
1: হ্যাঁ ভালো আছি। এই গরমে যদিও একটু অস্বস্তি ভাব, সেটা আমার বলে না, সবার ক্ষেত্রেই হচ্ছে, কিন্তু তাও ভালো থাকতে হচ্ছে, ভালো থাকবো, ঠিক না? সঙ্গে আকাশবাণীকে নিয়ে, আমাদের কৈলা শহরকে নিয়ে। বলুন, ফোন করেছেন, কী গান শোনাবো আজকে?
0: হ্যাঁ তো আজকে গান শুনবো, শুনিয়ে দিন একটি গান, মন মানে না ছবি থেকে।
1: মন মানে না ছবির কোন গানটা?
0: মন মানে না।
1: আচ্ছা এই গানটাই, ঠিক আছে।
0: তো আমাদের এই মুহূর্তে যারা আকাশবাণী কলেজ শুনছেন, সবাইকে নিয়ে শুনবেন আশুতোষ দাদা এবং সঙ্গীতা বদিমণি, আর শুনবেন ধর্মনগর থেকে অবিনাশ তেলি, আর শুনবেন যারা এই মন্ত্রে শুনছেন সবাইকে নিয়ে, আর বুলকি দাস, সবাইকে নিয়ে শুনতে চাই।
1: ঠিক আছে, আপনার পছন্দের গান চলে এসছে। আর আমাদের উত্তর পূর্বাঞ্চলের
0: কথা বলতে চাই, মানে সবাই যে গরমের মধ্যে মানে যাতে লেবুর রস এবং আম এটা খাওয়া খুবই অত্যন্তিকর ভালো, কারণ আমরা এই গরমের থেকে যদি ঠান্ডা পানীয় এবং লেবুর রস খাই তাহলে আমাদের শরীরটা কিছুটা ঠান্ডা থাকবে।
1: হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি যে যে কোনো ধরনের পানীয় যদি আমরা বাড়িতে বানিয়ে যদি সেটা খাই, এখন প্রচুর পরিমাণে আম বেরোচ্ছে, আমের জুস বানানো যায়, আর বিভিন্ন তরমুজের র হিসেবেও খেতে পারি আমরা পাকা তরমুজ, বা আমরা জুস বানিয়েও কিন্তু বাড়িতে খেতে পারি। আর লেবু তো অবশ্যই বলতে হয় যে এর উপকারিতার গুণ অনেক বেশি।
0: তো উপকারিতার গুণ অনেক বেশি, কিন্তু আমাদের যে ফ্রিজের জল দিয়ে খালে কিন্তু হবে না, আমরা নর্মাল জল দিয়ে সেগুলি আমরা খেতে পারি, কারণ
1: সেটাই ফ্রিজের সেই ঠান্ডা জল। আমরা ভাবি যে খুব গরম ফ্রিজ থেকে জল বের করে খেয়ে নিই, কিন্তু সেটা ঠিক না, অনেক ক্ষেত্রে কিন্তু এর কারণে অনেক অসুবিধা হয়ে যায়। তো যার কারণে আমরা নর্মাল জলই খাবো, কিন্তু হয়তো প্লেন জল খাবো, না হয় এই ধরনের বিভিন্ন ধরনের ড্রিঙ্কস বানিয়ে আমরা এই গরমে খাবো, ঠিক না? আর যত তেলে ভাজা রয়েছে বা কড়া মশলা দিয়ে খাবার, এইগুলো একটু হালকা রাখতে হবে আমাদের, কারণ এখন অতিরিক্ত গরম পড়েছে, সব দিকেই গরম পড়েছে। তো এই যাতে এই ঠান্ডা খাবার খেয়ে আমাদের শরীরটাকে আমরা ঠান্ডা রাখতে পারি, আর বিভিন্ন ধরনের যে পেটের সমস্যা হয়ে থাকে এইগুলো থেকে যাতে আমরা দূরে থাকতে পারি, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ,
1: ঠিক আছে,
0: আপনাদের সাথে কথা বলতে পেরে।
1: হ্যাঁ
0: সবাই ভালো থাকবেন,
1: গান চলে এসছে, শুনুন, আপনিও ভালো থাকবেন।
0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার নেবেন।

0: দিদি ভাই।
1: নমস্কার, সুরের ভেলা।
0: সুরের বেলা, আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
1: আচ্ছা বলো, কেমন আছো?
0: হ্যাঁ দিদি ভাই, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
1: ভালো আছি।
0: তো দিদি ভাই, আমি একটি গান শুনবো, আশ্চরিতা ছবির নাম, মা গো মা বলো না।
1: আচ্ছা আমি দেখছি।
0: আমার সঙ্গে আছেন আশুতোষ দাদা ভাই, কাজল দাদা ভাই, বিশু ভাই আর জহরলাল দাদা ভাই আছেন। দিদি ভাই আপনিও আছেন?
1: আমি তো আছি সাথে। তো আমাদের
0: দিদি ভাই শুনেন তো?
1: হ্যাঁ বলুন।
0: কইতাছি আমার পছন্দ করা গান শুনেন তো।
1: আমাকে তো খুঁজে বার করতে হয় না আপনাদের পছন্দের গানগুলো, তো অবশ্যই আমাকে স্টুডিওতে বসে শুনতেই হয়।
0: শুনতেই হয়
1: ঠিক না? আমি না শুনলে কিভাবে হবে বলো তো।
0: ঠিক দিদি ভাই।
1: হ্যাঁ, তো এই গরমে কিভাবে আমরা ভালো থাকতে পারবো কিছু বলবে আজকে?
0: প্রচন্ড গরম দিদি ভাই, বিশু ভাই অনেক সুন্দর বলেছেন, এই ফল টল লেবুর রস টস খাওয়া অত্যন্ত প্রয়োজন। লেবু আছে দিদি ভাই আমাদের বাড়ির কাছে, প্রচুর লেবু আছে।
1: ভালো, খাওয়াতে ভাতের সাথেও কিন্তু খেতে পারে পারো, আর এছাড়াও যদি শরবত বানিয়ে খাওয়া যায় সেটাও কিন্তু অনেক উপকার। মানে লেবুটা যে কোনো ভাবে হোক আমাদের শরীরে যাওয়া
0: যাওয়া
1: ঠিক না? ঠিক আছে।
0: হ্যাঁ ঠিক আছে দিদি ভাই, ভালো থাকবেন।
1: হ্যাঁ হ্যাঁ, নমস্কার। গান চলে এসেছে, শোনো।

0: সুরের ভেলাতে শুনছেন রকমারি বাংলা গান। শ্রোতাদের অনুরোধে গানখানি শুনছিলেন আশ্রিতা ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। তো সুরের ভেলাতে যদি আমাদের নতুন কোনো শ্রোতা বন্ধু প্রবেশ করতে চান, অবশ্যই স্বাগত জানাবো। আর ফোন নম্বরটা অনুষ্ঠানে প্রথমে বলে দেওয়া হয়নি, তাই বলে দিচ্ছি 03824 2952 এই নম্বরে ফোন করুন শ্রোতা বন্ধুরা। শুনুন আপনাদের পছন্দের গান, কিছু কথা কিছু গান। নমস্কার সুরের ভেলা। নমস্কার, হ্যাঁ একটু জোরে বলুন। হ্যাঁ ভালো আছি, ভালো আছি। আপনি তো ভালো আছেন নিশ্চয়ই? গরম পড়েছে আর কড়া রোদ, ঠিক না? খুব কড়া রোদ। আর চেষ্টা করতে হবে যে মানে 11টার পর বিকেল 4টে পর্যন্ত, 3টে 4টে পর্যন্ত যে রোদটা পড়ে সেটাকে কিন্তু যাতে অ্যাভয়েড করা যায়। যদি কাজের ব্যস্ততা থাকে তাহলে অবশ্যই বেরোতে হবে। আর সাথে কি রাখতে হবে বলুন তো?
1: যদি
0: ঠান্ডা, হ্যাঁ হ্যাঁ। আর অবশ্যই আপনি পুরুষ মানুষ, আপনার পক্ষেও হোক আর যদি কোনো মেয়ে বা স্ত্রীলোকের পক্ষে, কিন্তু আমাদের কিন্তু সানস্ক্রিনটা ব্যবহার করা অত্যন্ত প্রয়োজনীয়, যাতে কিনা এই সূর্যের অতিরিক্ত যে সূর্যের রশ্মিটা, এটা থেকে যদি আমরা আমাদের স্কিনকে একটু সতর্ক বা ভালো রাখতে পারি, ঠিক না? ঠিক আছে। আর প্রচুর জল খেয়ে ঘর থেকে বেরোতে হবে, সাথে জলের বোতল রাখতে হবে। হ্যাঁ ঠান্ডা জল না, এমনিতে আপনি নর্মাল টেম্পারেচারে জল খান। আর ভুল করেও কিন্তু এই সময় অন্যান্য ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস এইসব খাওয়া মানে একটু বাদ দিতে হবে, কারণ পরিস্থিতি কখন কোনটা শরীরে এফেক্ট করে নেই সেটা কিন্তু বলা যায় না, ঠিক না? ক্ষতি করতে আমরা জানি কিন্তু এর অনেক মানে ক্ষতিকারক দিক রয়েছে, কিন্তু তাও আমরা আমাদের লোভটাকে কন্ট্রোল করতে পারছি না, সেগুলো খেয়ে নিচ্ছি, যার কারণে কিন্তু বিভিন্ন ধরনের পেটের মধ্যে ব্যাঘাত এসে যাচ্ছে। হ্যাঁ সেটাই। ঠিক আছে, গানের পছন্দটা শুনে নি।
1: আপনি গান শুনবো ভাবছি, রাগ কইর না মনের মানুষ।
0: আচ্ছা আমি দেখছি, শিল্পী বিশ্বাস না, শিল্পী শিল্পী হচ্ছেন শিল্পী বিশ্বাস। ঠিক আছে,
1: গান যাবে কি নিয়ে শুনবো তাদের নাম বলছি।
0: হ্যাঁ বলুন।
1: অনুপ কুমার ভট্টাচার্য,
0: চক্রবর্তী
1: মালিকা ভট্টাচার্য, এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছেন সবাইকে নিয়ে শুনবো।
0: ঠিক আছে, পছন্দের, হ্যাঁ পছন্দের গান চলে এসছে, শুনুন। হ্যাঁ ধন্যবাদ।

0: নমস্কার সুরের ভেলা।
1: নমস্কার মাতাজি।
0: নমস্কার, বলুন।
1: নমস্কার। প্রচন্ড রুদ্র, প্রচন্ড রুদ্র। শুধু জল আর লেবুর রস যারা আছে,
0: আর সিম্পল খাওয়াটা সিম্পল রাখতে হবে, ঠিক না? তেল মশলা
1: খাওয়া কন্ট্রোল করতে শুধু সিদ্ধ ভর্তা খাই।
0: বেশ বেশ বেশ বেশ। আচ্ছা, আপনার শরীরটা শরীর, হ্যাঁ গান তো শোনাবো, আপনার শরীর বলুন কেমন আছেন, কেমন আছেন বলুন।
1: আছি আছি, ঈশ্বরের ইচ্ছায় আছি, আসার মতো না কিন্তু আছি।
0: ঠিক আছে, এভাবেই থাকুন, এভাবেই থাকুন, সব অনুষ্ঠানে আপনাকে পাই এটাই আশা রাখছি। গানের পছন্দ বলুন।
1: ধন্যবাদ অনেক, সকল শ্রোতাদের প্রতি আমার অনুরাগ সম্পন্ন, ভক্তি রইল, শ্রদ্ধা ভক্তি রইল, স্নেহ রইল। আর আমার ইয়ার মাঝে দেখতে আমি পাইনি।

0: রবীন্দ্র সঙ্গীত
1: শুনিয়ে দেব, খুব সুন্দর গান।
0: এগুলা তো আমাদের অক্ষণের সময়, আমাদের অক্ষণের শ্রোতাদের জন্য অনেক মানে এগুলা গুরুত্ব না হতে পারে, কিন্তু আমাদের অন্তিম সময় কিন্তু এগুলা আছে।
1: না না, সেটা সেটা বলা ঠিক না। এই গানগুলো কিন্তু আসলে যখনই শুনবেন আপনি তখনই চিরনতুন গান, কখনো মুছে যাবে না।
0: হ্যাঁ, চিরনতুন, কিন্তু বর্তমান জগতে এইগুলা খুব কম শুনিত।
1: হ্যাঁ হ্যাঁ,
0: এই যে চাহিদাগুলা শুধু এই সিনেমার জগতের দিকেই আমাদের অন্তর আকর্ষিত। এই যে মহা মানবের রচিত রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, তারপরে আপনার অতুল প্রসাদের গান বা এইগুলো আছে, অনেকগুলো আছে সৃজন রবীতি, এগুলার দিকে শ্রদ্ধা অনেকটাই আগের চেয়ে অনেকটা কমে গেছে কিন্তু।
1: আর সেই জন্যই কিন্তু শ্রোতাদের কাছে এই

0: আলাদা তো রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, তারপরে আপনার অতুল প্রসাদের গান বা এইগুলো আছে অনেকগুলো আছে, সৃজনের গীতি এগুলার দিকে শ্রদ্ধা অনেকটাই আগের চেয়ে অনেকটা কমে গেছে কিন্তু।
1: আর সেই জন্যই কিন্তু শ্রোতাদের কাছে এই মানে শিল্পী বা এই ধরনের গানগুলো পৌঁছে দেওয়ার জন্য কিন্তু রয়েছে আমাদের আকাশবাণী কৈলাসহর। আমাদের পুরো সপ্তাহ ধরেই কিন্তু আমাদের এই বেছে বেছে এই গানগুলো কিন্তু আমরা প্রচারিত করি যাতে শ্রোতাদের টাচে থাকুক।
0: এগুলা শুধু আকাশবাণী কৈলাসহর নয়, সমস্ত মানে আপনাদের রেডিও সেন্টার সমস্তই মানে আদি পুরানোটা আপনারা আগ্রহে রাখছেন, সেজন্য আপনাদের প্রতি রেডিও সেন্টারের প্রতি প্রত্যেকটা রেডিও সেন্টারের প্রতি আমার বিশেষ বিশেষ শ্রদ্ধা রইল। এগুলো আপনারা রাখবেন, অবশ্যই রাখবেন, আশা রাখবেন,
1: অবশ্যই
0: রাখছে রেডি আমাদের হৃদয়টিকে উদ্ধ করে রাখবে।
1: ঠিক আছে, আপনার পছন্দের গানখানি আমি শোনাচ্ছি। খুব সুন্দর শিল্পী, কণ্ঠ খুব আমারও খুব প্রিয়, জয়তী চক্রবর্তীর কণ্ঠে শুনুন গানখানি। ধন্যবাদ।

0: নমস্কার, সুরের ভেলা থেকে বলছি।
1: নমস্কার ম্যাডাম, আমি দুলুদুল বাইগুপুর থেকে কাজল মালাকার বলছি।
0: আচ্ছা বলুন,
1: কেমন আছেন ম্যাডাম?
0: ভালো আছি, আপনি বলুন।
1: আছি ভালো ম্যাডাম,
0: বেশ,
1: অনেকদিন পর খুব ফোন করেছি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা
1: ম্যাডাম, তো একটা গান শুনবো ম্যাডাম।
0: হ্যাঁ, গান তো শোনাবই, গান শোনাবই আমি তো। এছাড়াও কিন্তু এখন আজকে আমরা আলোচনা করছি এই গরমের, অবশ্য অনেক অনুষ্ঠানে আমরা কিন্তু এই আলোচনাগুলো করছি, কিন্তু তাও প্রতিনিয়ত আমাদের করতেই হচ্ছে, ঠিক না? যাতে কিনা আমরা এই আমাদের এই আলোচনার মাধ্যমে অনেক শ্রোতাদের কাছে আমাদের এই কথাগুলো পৌঁছে দিতে পারি, যাতে কিভাবে আমরা নিজেকে নিজে রক্ষা করব, বা বাড়িতে যারা রয়েছে ছোটরা বা বয়স্করা, কিভাবে তাদের রক্ষা করা যায় গরম থেকে, সেই জন্য কিছু বলুন। আর গানের পছন্দটা বলুন।
1: গরম তো ম্যাডাম অনেক দিচ্ছে, অনেক সাতটা দিন দেখি। তারপরে লুইজিয়ান গরমটা আরো প্রচুর দিবস দিবস জানি শুনি এরকম।
0: আরো ভাগ্য ভালো যে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, এই রোদ এই চড়া গরমের মাঝখানেও কিন্তু আমরা বৃষ্টিকে পাচ্ছি। অনেক জায়গায় তো বৃষ্টির কোনো নামই নেই,
1: তো আমরা এদিকে বৃষ্টি নিলে অল্প অল্প দেখি।
0: সেটাই সেটাই,
1: তো গরম তো অতিরিক্ত গরম হয়ে গরম হয়ে যা কামে কাজে সব মন্ত বিভ্রান্তির ছবি সব ক্ষেত্রে। ম্যাডাম সব দিকে তো গরম, খালি আমরা দিকে না, আপনার দিকে তো সব দিকে গরম।
0: হ্যাঁ সব দিকেই বলছি, আর বিভিন্ন যেগুলো রাজ্যগুলো রয়েছে যেমন দিল্লি, মধ্যপ্রদেশ, এই সব জায়গাতেও কিন্তু কথা বলেই উপায় নেই যে গরম পড়েছে, ঠিক না? বৃষ্টির নামগন্ধ নেই, এর মধ্যে চড়া রোদ, টেম্পারেচার 45 ডিগ্রি, মানে বাধ্য হয়ে বেরোতে হচ্ছে লোকে পেটের তাগিদে, কাজে চাহিদায়, ঠিক না? ঠিক আছে, আমাদের রক্ষা করার জন্য আমাদের এই অনুষ্ঠানে আলোচনা হচ্ছে বিভিন্ন ধরনের পানীয় খাওয়া, কিভাবে নিজেকে রক্ষা করা, এই নিয়ে আলোচনা হচ্ছে, আপনিও নিশ্চয় শুনেছেন। এবারে গানের প্রসঙ্গে চলে আসে, বলুন কি গান শোনাবো
1: ম্যাডাম? আজকে যে গান শুনবো, যে গান আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জোরানো মায়ার বাদনি, গানটা হবে ম্যাডাম।
0: ঠিক আছে, দেখছি। হ্যাঁ হবে গানটা। আর আসলে কিন্তু বলতে হয় এই জিনিসটা যদি আমরা ভেবে চলি, আমরা আমরা সবসময় আমাদের পরিস্থিতিকে নিয়ে কিন্তু মানে সবসময় আমরা এই অশান্তিতে আছি, এই অশান্তিতে আছি, মানে বিভিন্ন ধরনের শুধু ঝামেলার কথাই কিন্তু আমরা দুঃখের কথাই ভাবি। হ্যাঁ, যদি আমরা ভাবি যে আমরা সুখে আছি, যা পেয়েছি এই নিয়ে আমাদের সুখে থাকতে হবে, তাহলে কিন্তু পরিস্থিতি একটু অন্যরূপ ধারণ করতে পারে, ঠিক না? ঠিকই, আমাদের যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকতে হবে, পরিবারে যারা রয়েছে তাদের খুশিতে রাখতে হবে, রেখেই কিন্তু আমাদের এগোতে হবে, ঠিক না? ও ঠিক আছে, আপনার পছন্দের গান চলে এসছে, বলুন কেউ রয়েছে আজকে সাথে?
1: আমার সঙ্গে রয়েছেন কার্তিক মালাকার, তারপর গান শুনবো যাদের পাবেন, নামটা হলো গিয়ে অনুপ কুমার ভট্টাচার্য, তারপর সুতপা ভট্টাচার্য, তারপরে আমার কাকু বাবুল শুক্লবৈদ্য, সবাইকে নিয়ে গানটা শুনবো ম্যাডাম।
0: ঠিক আছে, গান চলে এসছে, হ্যাঁ শুনবো, গান চলে এসছে, ধন্যবাদ।
1: নমস্কার ম্যাডাম।

0: হ্যালো,
1: নমস্কার সুরের ফেলা।
0: হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি সাউথপুরা জেলাবাড়ি থেকে বলছি, সুমন মহরি।
1: আচ্ছা, ভালো আছেন তো?
0: হ্যাঁ ম্যাডাম ভালো আছি, একটু গরমটা একটু বেশি পড়ছে।
1: হ্যাঁ হ্যাঁ, গরম পড়েছে, গরম নিয়ে আলোচনা হচ্ছে আজকে।
0: আপনি ভালো তো ম্যাডাম?
1: ভালো আছি, ভালো আছি।
0: আচ্ছা, তো ম্যাডাম আজকে একটি গান শুনতে চাই। নচিকেতার যে কোনো একটা গান আপনার পছন্দের প্লে করে দিলে ভালো হতো।
1: আচ্ছা, আপনার প্রিয় শিল্পী বোধ হয় নচিকেতা?
0: না, নচিকেতার আমার সব শিল্পী প্রিয়, কিন্তু নচিকেতার গানের যে কথাগুলি আছে সেই কথাগুলোর মধ্যে বিশেষ কিছু অনেক কিছু শেখার আছে,
1: ঠিকই,
0: তাই মানে পছন্দ করি আর কি।
1: মানে কোনো ভয় ছাড়াই কিন্তু ওনার বক্তব্যকে উনি গানের মাধ্যমে কিন্তু প্রকাশ করে দেন।
0: হ্যাঁ,
1: একটু বিবাদী হয়ে যান ঠিকই, বিবাদী হলেও কিন্তু আমরা সেই গানগুলো পছন্দ করি, আর বাস্তবিকতা রয়েছে কথার মধ্যে। ঠিকই, ঠিক আছে, আমি একটা
0: যাদের নিয়ে শুনতে চাই তাদের নাম বলছি ম্যাডাম।
1: হ্যাঁ বলুন।
0: আশুতোষ, আশুতোষ দেবনাথ, অনুপ কুমার ভট্টাচার্য, বলতি দাস, আর বিশ্বজিৎ পাল, আর সমস্ত শ্রোতাদের সঙ্গে আপনি শুনবেন।

0: নমস্কার দিদিভাই।
1: নমস্কার। সুরের ভেলা?
0: সুরের ভেলা, আমি সঙ্গীতা দেবনাথ চন্দ্রপুর থেকে বলছি।
1: আচ্ছা আচ্ছা, বলুন
0: দিদিভাই। আজকে আমি কুমার শানুর কণ্ঠে এখানে গান শুনবো, প্রিয় তোমা।

0: আপনি দেখো।
1: বাহ, খুব সুন্দর গান।
0: আর গানখানি আমি আপনাকে নিয়ে শুনবো, আর বিশ্বজিৎ ভাই, উল্টি দিদি ভাই, দাদা, প্রেমজিৎ দাদা, অবিনাশ ভাই, আর বিভিন্ন মাধ্যমে দ্বারা শুনছেন, সবাইকে নিয়ে শুনবো।
1: আচ্ছা, গান তো শুনবো, গান চালিয়েও দিচ্ছি আমি। তো আরেকটা কথাও শুনতে চাইবো, যে রান্না বান্না তো ঠিক আমার মনে হয় তুমি করো বাড়িতে, ঠিক না? তো রান্না বান্না যখন করছো এই গরমে, যাতে বাড়ির পরিবারের অন্যান্যরা যাতে ভালো থাকতে পারে, এই জন্য মানে তেল মশলা একটু অনুরোধ করব যে তেল মশলা একটু কমিয়ে নর্মাল
0: খাওয়া দাওয়া করতে হবে। আর গুঁড়া মরিচ একদম না, কাঁচা মরিচ দিয়ে রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করবেন, খুব ভালো হবে।
1: আর যদি আমরা রান্নাতে যদি কালারফুল চাই, তাহলে কিন্তু এক এক সময়, সব সময় না, সব সময় রঙিন খাবার, কিন্তু রঙিন খাবার কিন্তু সেটা শরীরে ভেতরে গেলে কিন্তু বেরং হয়ে যায় আমাদের শরীর, ঠিক না? তো আমরা রাখতে পারি, কিন্তু বাড়িতে তৈরি লাল মরিচের গুঁড়ো আমরা রাখতে পারি, সেগুলো অল্প পরিমাণে দিয়ে চলা যায়, ঠিক না? কিন্তু রেগুলার আমরা খাওয়াতে কিন্তু রাখবো না। আর কাঁচা লঙ্কাকে অবশ্যই আমরা খাবার পাতে কিন্তু রাখতে হবে, কাঁচা লঙ্কা, লেবু, ঠিক না? প্রচুর খাদ্যগুণ রয়েছে,
0: সবার বাড়িতে তো লেবু গাছ আছে নিশ্চয়ই,
1: হ্যাঁ,
0: লেবুটা তো খাওয়া খুবই প্রয়োজন।
1: সেটাই, সেই জন্য বলছি, সেজন্য বলছি রান্নাঘর থেকে খাওয়া দাওয়া থেকে কিন্তু আমাদের পুষ্টিটা আসে, ঠিক না? ঘুম হচ্ছে বা বিভিন্ন শারীরিক কার্যকলাপ, সেটা হচ্ছে পরবর্তী কথা, কিন্তু আমাদের খাদ্য খেতে হবে। তাই খাদ্যের দিক দিয়ে বিচার করে আমি সেই জন্যই কথাটা বললাম, যে রান্নাবান্নাটা কিন্তু আমরা মেয়ে লোকদের করতে হয়, সেই জন্য আমরা যাতে এই সময় কী প্রয়োজনীয় সেই রান্নাটাই আমরা করি, ঠিক না? আর সবাইকে সার্ভ করি, ঠিক আছে? গান চলে এসছে, গান শোনো। আর
0: ভাই ভালো থাকবেন,
1: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, নমস্কার।

0: নমস্কার সুরের ভেলা।
1: হ্যাঁ নমস্কার লেভেল দিদি।
0: নমস্কার,
1: কৈলাসের চন্দ্রপুর থেকে বরেণ্য সূত্রধর বলছি।
0: আচ্ছা বলুন
1: দিদি, কেমন আছেন?
0: ভালো আছি
1: দিদি। আপনার গান শুনবো?
0: গান তো শোনাবই, আপনি বলুন। গান তো শোনাবই, আমি তো বললাম আমি ভালো আছি, আপনি বলুন আপনার তরফ থেকে কেমন আছেন আপনি।
1: হ্যালো
0: হ্যালো, কেমন আছেন? আমিও ভালো আছি, ভালো আছি। হ্যাঁ, গরম নিয়ে কথা হচ্ছে আজকে।

0: বলছিলাম যে বিশেষ করে কয়েকজন তারা বাড়ি থেকে না বাড়ি একটু ভালো, আর বিশেষ কয়েকদিন হলে পরে বাড়ি থেকে বেরোলে ছাতাটা হাতে নিয়ে বেরোলে সত্যি ভালো হবে।
1: ছাতা আর যারা বাইকে বা গাড়ি ঘোড়াতে যারা হাঁটছেন তাদের জন্য না, কিন্তু ছাতাটাকে রাখতে হবে। কখন কি প্রয়োজন এসে যায় ছাতাটাকে রাখতে হবে, যেমন জলের বোতল রাখতে হবে, সেভাবে মনে করে বাইরে বেরোলে কয়েকটা জিনিস যেগুলো আছে সেগুলো আমাদের হাতের নাগালে আগে থেকেই রাখতে হবে, যাতে বেরোনোর সময় আমরা সেগুলো হাতে নিয়ে বেরোই। ঠিক না?
0: ঠিক বলেছেন,
1: ঠিকই ঠিকই, না হলে কিন্তু অনেক সময় আমাদের মনে থাকে না। বলুন। গানটা আরেকবার বলো দেখি।
0: জ্ঞানে প্রথম যেদিন লাগলো ভালো গান, যে গান ছিল নাম তার কিশোর কুমার, অন্তর কুমার শানু।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যালো
0: হ্যালো হ্যালো,
1: হ্যাঁ নমস্কার নবীন।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: হ্যাঁ আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মা।
0: আচ্ছা,
1: ভালো আছেন তো?
0: ভালো আছি।
1: আপনারা সবাই?
0: হ্যাঁ ভালো আছি আমরা।
1: হ্যাঁ ম্যাডাম, ভালোই আছি।

0: ঠিক আছে।
1: আর আকাশবাণী কৈলাসহরের অনুষ্ঠানগুলি শুনে খুব ভালো থাকতে পারছি।
0: বাহ, বেশ, আমাদের অনেক বড় প্রাপ্য এটা।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। তো বলছি যে এই সঙ্গীত জগতে একটা নক্ষত্রের পতন হয়ে গেল। আমাদের শহরের প্রিয় মহান শিল্পী সুমন কল্যাণপুর আমাদের কি ছেড়ে চিরদিনের মধ্যে চলে গেছেন। তো আমি ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি।
0: ঠিক আছে।
1: আর ওনার কণ্ঠের সাথে লতাজির কণ্ঠের সেই যে মিলটা অনেকটাই কি বলবো প্রায় সমান সমান। তিনি 1937 সালের 28 জানুয়ারি পূর্ববঙ্গ ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। তারপর তিনি 1943 সালে সুপরিবারকে নিয়ে মুম্বাইতে চলে আসেন এবং ছোটবেলা সেখানে ওনার কাটে। তিনি ছোটবেলা থেকেই নূরজাহানের গানগুলি শুনতে পছন্দ করতেন। ছোটবেলা থেকে ছবি আঁকতে সেলাই করতে বাগানে পরিচর্যা করতে ও তার সাথে গান শুনতে ভালোবাসতেন। আজ ওনারই কণ্ঠে একটি গান শুনতে চাচ্ছি, কৃষ্ণ সুধা ছায়াছবি থেকে, তোরা হাত ধর প্রতীক্ষা কর চিরদিন তোরা বন্ধ হয়ে থাকবি, সেই গানটি শুনিয়ে দিলেন। মোহাম্মদ রফি, মান্না দে ও হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর দার সাথে উনি অনেক গান গেয়েছেন। তিনি অনেক গান আমাদেরকে উপহার দিয়েছেন। তার গাওয়া অনেক গান পরিচিতি ও দিয়েছে লতাজির গান মনে করে।
0: সেটাই সেটাই বলতে চাইছিলাম, জানতেন না যে মানে ইনি উনি, কিন্তু সবাই শুনছেন বা যারা শুনতেন তারা ভাবতেন যে লতাজির কণ্ঠের গান চলছে, কিন্তু এর পেছনে যে সুমন কল্যাণপুরের একটা গলা চলছে, ওনার কণ্ঠস্বর যাচ্ছে সবার মনে, আঘাত করে করে যাচ্ছে, কিন্তু এত সুন্দর গান, এত সুন্দর আঘাতটা আমি অন্য দিক দিয়ে বলছি, এত সুন্দর গলা, এত সুন্দর গানের ধরন ভঙ্গিমা, চেনাই যে অসম্ভব যে লতাজি না সুমন কল্যাণপুর।
1: হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, সত্যি বলেছেন। না আমি তো প্রায় প্রতিনিয়ত রেডিও শুনি, কখন কখনো যদি রেডিওটা আমি নকটা অন করি, হঠাৎ যদি গান শুনতে পেরে যায় তখন আমি দ্বন্দ্বে পড়ে যাই যে গানটি কি লতাজির কণ্ঠের গান না সুমন কল্যাণপুরজির কণ্ঠের গান। প্রায় কি বলবো, একবার কিছুতে
0: আর বাংলা গান তো বাংলা গান, হিন্দি গান যেগুলোই আছে টপমোস্ট, কিন্তু খুব সুন্দর সুন্দর গান রয়েছে, সেগুলো কিন্তু আমরা যখন বুঝতাম না তখন কিন্তু আমরা লতাজির গান বলেই শুনতাম। এরপরে না আমরা যখন বোধ আসলো আমাদের মধ্যে তখন আমরা জানতাম যে না, এই গানগুলো কিন্তু সুমন কল্যাণপুরের গাওয়া। ঠিক আছে,
1: ঠিকই বলেছেন ম্যাডাম। আর সুমন কল্যাণপুর যে নাম তো আমি বলবো যে অনেক শ্রোতাই চিনেন না বা উনি কেউ জানেন না, শুধু লতা মঙ্গেশকর আশাজি ও দুটি নামই প্রায় শ্রোতাদের কাছে পরিচিত, কিন্তু সুমন কল্যাণপুরজি যে এত গান যে আমাদের উপহার দিয়েছেন বা ওনার যে গানগুলি আমাদের মর্মস্পর্শী হয়েছে তা তো কিছুতেই ভোলার মতো নয়।
0: ঠিকই ঠিকই। তো কয়েকদিন ধরে কিন্তু যাচ্ছে, আমি গত অনুষ্ঠানেও ওনার গান বাজিয়েছিলাম, তো এর মাধ্যমে কিন্তু যারা শ্রোতারা যারা জানতেন না ওনারা কিন্তু জেনে গেছেন যে এই গানগুলোর শিল্পী আমাদের সুমন কল্যাণপুর। ঠিক আছে, এখনও চালিয়ে দিয়েছি আপনার পছন্দের গানটি শুনুন। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ, আপনিও ভালো থাকুন।
1: নমস্কার
0: নমস্কার নেবেন।

0: নমস্কার, সুরের ফেলা।
1: নমস্কার দিদি।
0: নমস্কার, বলুন।
1: আমি হাওড়া গোবিন্দপুর পশ্চিমবঙ্গ থেকে লালন ঘর আমি কথা বলছি।
0: আচ্ছা আচ্ছা, বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি, তবু একটু গরম, মানে বৃষ্টি তো দেখা নেই।
0: দেখা নেই, সেটাই।
1: হ্যাঁ, বেশি জল খেতে হচ্ছে এবং শাক সবজিও খেতে হচ্ছে, তার সাথে ফলমূলও রয়েছে।
0: হ্যাঁ হ্যাঁ, বর্তমানে কিন্তু আমের সময়, প্রচুর আম আপনাদের সেখানে, তো আমরা ওখান থেকেই আমাদের এদিকে আসে, তো আপনারা জানেন যে প্রচুর আম, আম খান, আমের জুস বানিয়ে খান, অনেক আমের রেসিপি রয়েছে, সেগুলো কিন্তু আমরা খেতে পারি।
1: আম রয়েছে, লেবু রয়েছে, এবং এই তরমুজ, তরমুজকেও খেতে।
0: হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছিলাম, অনুষ্ঠানে অনেক আলোচনা হয়েছে এই নিয়ে।
1: আজ ওই সময় তো কিছু কম একদম।
0: হ্যাঁ, আপনি আপনি আমাদের সবশেষ কলার, কিন্তু পছন্দের গানটা শুনে নি।
1: মান্নাদের কাউন্টে রিম ঝিম ঝিম বৃষ্টি, এই গানটা শোনাবো।
0: আচ্ছা, মানে বৃষ্টিকে খুব মিস করছেন না সেই জন্য? কিন্তু একটা স্বস্তির কথা বলে দেব যে বৃষ্টি আসছে, কিন্তু অনেক রাজ্যে কিন্তু বৃষ্টি এসে গেছে, আর আশা করছি পশ্চিমবঙ্গতেও আসবে। হ্যাঁ, তো আচ্ছা, গানের, হ্যাঁ, গানের লাইনটা আরেকবার বলুন দেখি।
1: শিল্পী হচ্ছেন মান্না দে, গানটা হচ্ছে রিম ঝিম ঝিম বৃষ্টি।
0: ঠিক আছে,
1: নমস্কার দিদি, ভালো থাকবেন।
0: ঠিক আছে, নমস্কার, সাথে থাকবেন, গান চলে এসছে, শুনুন।

শ্রোতা বন্ধুদের কাছ থেকে আজকের সুরের ভেলা থেকে বিদায় নিচ্ছি। কথা হবে আগামীকাল ঠিক এই সময়ে, অর্থাৎ বেলা 11টা থেকে আমাদের সুরের ভেলা অনুষ্ঠান শুরু, চলে প্রায় এক ঘন্টা ধরে। আর অনুষ্ঠানের ফোন নম্বর যেতে যেতে আরেকবার শ্রোতাদের জন্য বলে দিচ্ছি, 0382429592, এই নম্বরে ফোন করুন। আর আগামীকাল যে বন্ধু আপনাদের সাথে রেডিওর এপাশে থাকবে তার সাথে কথা বলুন, আপনাদের পছন্দের গান শুনুন। বিদায় নিচ্ছি সুরের ভেলা থেকে।

আকাশবাণী কৈলাসহর। এই অনুষ্ঠান শ্রোতা বন্ধুরা শুনছেন 103.2 মেগাহার্টজে। জানিয়ে দিচ্ছি এবারে এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনবেন বেলা 12:05। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান রয়েছে 12:30। দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে 1:00। চিত্রমালা অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছায়াছবির গান 1:05। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে 1:30। আজ বুধবার অনুষ্ঠান রয়েছে ককবরুক আধুনিক গানের 1:40। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে 2:15 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান প্রচারিত হবে 2:30।

বিকেল তিনটে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 3:10 থেকে আবার মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান, সন্ধে 6:00 ঘর গৃহস্থের অনুষ্ঠান, রাত 7:00 আগরতলা কেন্দ্রের ককপুরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। রাত 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, রাত 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রাগ প্রধান গানের অনুষ্ঠান রয়েছে রাত 8:05, রাত 8:30 মিক্স মেলোডিজ অনুষ্ঠান।

রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন লোকগীতি, 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 10:10 নাসরুল গীতি, 10:20 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, 10:35 আমাদের আজকের চলতি অধিবেশনের সমাপ্তি। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে লোকগীতির অনুষ্ঠান। আজকের শিল্পী অংশুমান রায়।

যতই আমায় লোভ দেখাস পৌঁছাবো না শহরে, তুই যতই আমায় লোভ দেখাস পৌঁছাবো না শহরে, আমি থাকবো না রে বাবুদের ওই পায়রা পোষা ঘরে।

লোকগীতির অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন অংশুমান রায়ের কণ্ঠে লোকসঙ্গীত আকাশবাণী কৈলাসহর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।

আকাশবাণী কৌল শহর শুরু হচ্ছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। প্রথম শিল্পী শ্রীকান্ত আচার্য।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের সবশেষ গানখানি শুনছিলেন শ্রাবণী সেনের কণ্ঠে, আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালায় আজ শুনছিলেন জুর্ম ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর, আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।

আকাশবাণী কৈলাসহর স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুরে 1:29 হয়ে 50 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি দেশের উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের উপর জোর দিয়েছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারতে আসছেন। 2025 সালের সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় শোক প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত ব্যানার্জি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হওয়ার দাবি জানিয়েছেন। ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে তাঁর উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি বলেন, দেশের উপজাতি সম্প্রদায় সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ, তাদের উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া দরকার।

0: রাষ্ট্রপতি বলেন, আমাদের দেশে এখনও উপজাতি সম্প্রদায়ের এমন কিছু মানুষ রয়েছেন যারা সরকারের বিভিন্ন প্রকল্প বিষয়ে জানেন না।
1: পিএম জনমন যোজনা কে তহত জনজাতীয় সমুদায় মে ভি সবসে পিছড়ে সমূহ কে 20,000 সে অধিক গাঁও তক বিকাশ কার্যক্রম কো পৌঁছানে কা লক্ষ্য হে। হাম সব জানতে হে 75 যো গ্রুপস ও হে পিভিটিজে সবসে পিছড়ে আভি ভি অ কোই পেড কে মঞ্চ কে রেপে রেতে হে উনকে কোই জমিন নেহি, জমিন থা লেকিন রেকর্ডেড নেহি, ইসিলিয়ে উনকো জমিন দেকার ঘর বানানা উনকে হার চিজ কে লিয়ে অধিকারী লোগো কো জিতনে কর্মচারী লোগো কা দায়িত্ব হে।
0: 2026 সালে দেশ জুড়ে জনজাতীয় গরিমা উৎসব উদযাপনের অঙ্গ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। নতুন দিল্লিতে গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেজ এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য পরিষেবা ও ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন ক্ষেত্রে মত বিনিময় হবে। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তি ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং তারা আরও নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE জানিয়েছে, ইতিমধ্যেই প্রায় 40,000 ছাত্রছাত্রী উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দিয়েছে। এক্ষেত্রে তাদের কোনো অসুবিধে হয়নি। CBSE-র পক্ষ থেকে গতকাল দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য উত্তরপত্র মূল্যায়ন এবং উত্তরপত্রগুলি স্ক্যান করা কপি যাচাইয়ের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। তবে যেসব ছাত্রছাত্রী তাদের উত্তরপত্রের স্ক্যান করা কপি সংগ্রহ করেছে, কেবলমাত্র তারাই এই সুবিধা নিতে পারবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে পর্ষদ জানিয়েছে, এই পোর্টালগুলিতে পুনর্মূল্যায়ন সংক্রান্ত আবেদন করার জন্য SBI, কানাড়া ব্যাংক, ব্যাংক অব বরোদা এবং ইন্ডিয়ান ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা যাবে। ভারতের ব্রিক্স প্রেসিডেন্সির আওতায় আজ ওড়িশার পুরীতে ব্রিক্স বিপর্যয়ের ঝুঁকি হ্রাস কমিটি গোষ্ঠীর প্রথম প্রযুক্তিগত বৈঠক শুরু হয়। 3 দিনব্যাপী এই বৈঠকে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির প্রতিনিধি, নীতি নির্ধারক এবং বিপর্যয় ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা যোগ দিয়েছেন। ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরশাহি, ইথিওপিয়া, ইরান এবং ইন্দোনেশিয়া এই 11টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে শক্তিশালী করে দক্ষিণী বিশ্বের সুস্থায়ী উন্নয়ন ত্বরান্বিত করা এই বৈঠকের লক্ষ্য। বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে ওড়িশার বিশ্ব পর্যায়ের স্বীকৃতির বিষয়টিকে মাথায় রেখেই ওড়িশাকে আয়োজক রাজ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে বলেছেন, সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের নীতিগত সমর্থন, উদ্ভাবন এবং বিশ্বমানের পরিকাঠামোর জন্যই এই সফলতা এসেছে। মন্ত্রী জানান, পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে দেশের অবস্থানকে সংহত করে বিশ্বের মধ্যে অগ্রণী দেশ হিসেবে উঠে আসার লক্ষ্যে ভারত কাজ চালিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট আরাবল্লী পর্বতমালা বিষয়ে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট পর্যালোচনা করার জন্য এক উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনের মহানির্দেশক কাঞ্চন দেবীর নেতৃত্বে গঠিত এই কমিটিকে 31 অগস্টের মধ্যে তাদের পর্যালোচনা রিপোর্ট সর্বোচ্চ আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে, বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে উপরাষ্ট্রপতি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী এই ঘটনায় নিহতদের নিকট আত্মীয়দের জন্য তার ত্রাণ তহবিল থেকে এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এই ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেছেন, তার সরকার ঘটনার উপর নজর রাখছে এবং আহতদের চিকিৎসার উদ্যোগ নিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সব রকম সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান। প্রবীণ কংগ্রেস নেতা DK শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরুর লোকভবনে রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রীগুপ্তির শপথ পাঠ করাবেন। সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর DK শিবকুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কর্ণাটক কংগ্রেস এ ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। 2023 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়লাভের পর মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন তিনি। ইতিমধ্যেই কংগ্রেস প্রবীণ নেতা সিদ্ধারামাইয়াকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত করেছে।

0: ইরান গতকাল বাহরিন ও কুয়েতে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুর উপর আক্রমণ চালিয়েছে। ওয়াশিংটন ইরানের সামরিক ঘাঁটিগুলোর উপর হামলা চালানোয় তার জবাবে ইরানি আক্রমণ চালায়। এর ফলে দুদেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং পশ্চিম এশিয়ায় সংঘর্ষ বিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের সেনাবাহিনী ইরানের একটি জাহাজকে তাদের বন্দরে যাওয়ার সময় বাধা দিলে দুদেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। মার্কিন রাষ্ট্রপতির একটি ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট জাহাজটির ইঞ্জিন রুমে আঘাত হানে। এদিকে ইরানের সেনাবাহিনী বলেছে, মার্কিন বাহিনী ইরানের কেশম দ্বীপে দক্ষিণে একটি যোগাযোগ কেন্দ্রে হামলা চালালে তেহরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহযোগে বাহরিন এবং কুয়েতে মার্কিন সামরিক অবস্থানের উপর আক্রমণ চালিয়েছে। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে তাদের কূটনৈতিক আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার কাজ আনুষ্ঠানিক সূচনা করেছেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2 কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিপিত্রা পাল। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুরনগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন কর্মসূচি করা হয়। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত ছিল। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আজ বৈঠকে বসবে। নবান্নে নির্ধারিত এই বৈঠকে স্বচ্ছ নিয়োগ নীতি, শিল্প সংক্রান্ত বিষয় ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে আজই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। এই নিয়ে দলের সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে গতকাল দিল্লি যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ নবান্ন সংলগ্ন সভাঘরে মুখ্যমন্ত্রী হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের 58 জন বিক্ষুব্ধ বিধায়কের সমর্থন নিয়ে বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার দাবি জানিয়েছেন দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচেতক হিসেবে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামানকে মনোনীত করেছেন বিক্ষুব্ধরা। এন্টালির বিধায়ক সন্দীপন সাহা, কসবার বিধায়ক জাভেদ খানের নাম উপনেতা হিসেবে প্রস্তাবিত হয়েছে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। এদিকে বিধানসভায় সহশরীরে উপস্থিত ছিলেন 58 জন, স্পিকারের কাছে দেওয়া চিঠিতে তাঁদেরই সই রয়েছে। পরে আরও 6 জন বিধায়ক সই করবেন বলে স্পিকারকে জানানো হয়েছে। এদিকে এই ঘটনার মাধ্যমে তৃণমূল কংগ্রেস দলের মধ্যে ভাঙন সুস্পষ্ট হয়ে উঠেছে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া দেশের যুবকদের কাছে যাতায়াতের জন্য সাইকেল চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, স্বাস্থ্য এবং পরিবেশের জন্য সাইকেল চালনা এক অত্যন্ত উপযোগী বিষয়।
1: साइक्लिंग को अपने जीवन का हिस्सा बनाएं। साइक्लिंग केवल एक व्यायाम या एक दिन की हॉबी नहीं बल्कि स्वस्थ और सशक्त जीवन शैली की पहचान है। यह हमारे स्वास्थ्य के साथ साथ पर्यावरण को सुरक्षित रखने का सबसे सस्ता, सुंदर और टिकाऊ माध्यम है। जितना अधिक हम साइकिल का उपयोग करेंगे उतना ही प्रदूषण कम होगा और पेट्रोल डीजल की बचत के माध्यम से देश को भी लाभ मिलेगा।
0: ভারত আজ মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8:00। অপর সেমিফাইনালে বিকেলে 4:00 বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারত গ্রুপ পর্বে মালদ্বীপ ও বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছেছে। ফাইনাল হবে শনিবার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সুসংহত উপজাতি উন্নয়ন সংস্থা এবং উপজাতি উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি দেশের উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের উপর জোর দিয়েছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 5 দিনের সফরে ভারত আসছেন। 2025 সালে সৌরশক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে উঠে এসেছে। দিল্লির মালব্যনগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় শোক প্রকাশ করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: সম্প্রচারিত হলো কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এবারে শুরু হচ্ছে ককবরক আধুনিক গানের অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

ককবুরুক আধুনিক গানের অনুষ্ঠানে শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ককবুরুক গান, আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন পণ্ডিত ডক্টর আমিয় রঞ্জন ভট্টাচার্যের কণ্ঠে কণ্ঠসঙ্গীত আকাশবাণী কৈলাসহর। এখন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6টায় শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, 6:30 কিষাণবাণী। সন্ধে 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 শুনবেন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্রের। 7:45 ও 7:55 ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন রাগ প্রধান গান। 8:30 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান। 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের। 9:15 শুনবেন 9:15 শুনবেন লোকগীতি। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন নজরুল গীতি। 10:20 ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:30 শুনবেন আগামীকালের অনুষ্ঠান সূচি। এতক্ষণ শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।
1: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
2: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরি আন্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরি আন্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরি আন্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
1: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.
3: আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
4: আরে আশা দিদি, আপনি?
5: সারদা, খুকি কেমন আছে?
4: খুকি একদম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে।
5: আরে রাত্রে খুকিকে মশারি ছাড়াই ঘুম পাড়াচ্ছ?
4: দিদি, ও তো এমন ভাবে শুয়ে যায়।
5: মনে রেখো, সামান্য একটু অবহেলার ফলে ম্যালেরিয়ার মতো বড় রোগের কারণ হতে পারে। এই বার্তা আপনাদের জন্য। গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন। নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দেবেন।
6: আপনার অংশীদারিত্ব ম্যালেরিয়া থেকে রক্ষা করতে হবে সমর্থ।
7: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
8: আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে।

সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এখন শুরু হচ্ছে ঘর গৃহস্থির অনুষ্ঠান।

0: ঘর গৃহস্থীর আসরে সাক্ষাৎকার অনুষ্ঠানও কৈলাসহর সন্তৈল কৃষি বিজ্ঞান কেন্দ্রে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায় ও বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আঙ্গুর চাষের মূল্যায়ন ও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের বিশেষ অংশ আমরা এখন শুনব।
1: সবাইকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের যে একদিবসীয় আমাদের অনুষ্ঠান, সেটা হচ্ছে ফিল্ডে এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম আঙ্গুর চাষের কীভাবে কমার্শিয়ালভাবে করা যেতে পারে সেই বিষয়ে। এবং আমাদের আরেকটি, যেটি এক মাস যাবৎ আমরা প্রোগ্রামটা শুরু করেছি, সেটা হচ্ছে ক্ষেত বাঁচে অভিযান। সেটা 1 জুন থেকে 30 জুন অবধি এই প্রোগ্রাম চলবে। সেই দুটো প্রোগ্রামেরই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় এবং আমাদের মার্গদর্শক, আমাদের ত্রিপুরা সরকারের যিনি মাননীয় কৃষি বিদ্যুৎ এবং ইলেকশন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় স্যার। ওনাকে আমি অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি আগরতলা থেকে সবার আগে এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে মূল্যবান নির্দেশ দিয়েছেন, ওনাকে আমি অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সঙ্গে উপস্থিত আছেন আমাদের এখানকার যিনি মাননীয় বিধায়ক তথা আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন দপ্তরের যিনি মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী টিঙ্কু রায় স্যার, ওনাকেও আমি অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের কেন্দ্র অনুকুটির পক্ষ থেকে। আমাদের এই অনুষ্ঠানে যিনি প্রথম থেকে জড়িত আছেন আমাদের এই জেলার মাননীয় সভাধিপতি স্যার, এই অনুষ্ঠানে যিনি আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রী অমরেন্দ্র দাস স্যার, ওনাকে আমি অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ওনার দিক নির্দেশনায় আজকে আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি, ওনাকে আমি অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। আছেন আমাদের মাঝে অনারেবল মেম্বার IMC ICR শ্রী প্রদীপ বড় রায় মহোদয়, ওনাকেও আমি শুভেচ্ছা জানাই এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। সব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অনারেবল প্রেসিডেন্ট এগ্রি স্ট্যান্ডিং কমিটি অনুগতি জেলা পরিষদের শ্রী শ্যামল দাস মহোদয়, সঙ্গে আছেন অনারেবল মেম্বার অনুগতি জেলা পরিষদ শ্রী বিমল কর মহোদয়, আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন চেয়ারপারসন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারপারসন শ্রীমতী শম্পা দাস পাল, ওনাকে আমি অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আছেন আমাদের এরিয়ার যিনি ভাইস চেয়ারম্যান চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির শ্রী বিনয় সিনহা মহোদয়, ওনাকেও আজকের এই একদিবসীয় যে ক্ষেত্র দিবস সেই দিবসে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দপ্তরের যিনি মাননীয় ডাইরেক্টর স্যার শ্রী ফণিভূষণ জামাতিয়া মহোদয়, ওনার দিক নির্দেশনায় আমরা অফিসিয়ালি এই আজকের প্রোগ্রামটা সফলভাবে করতে পারছি, ওনাকে আমি অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সঙ্গে আছেন আমাদের যিনি প্রথম থেকে গত 2 বছর ধরে এই আঙ্গুর চাষের উপরে যিনি সর্বদা আমাদেরকে বিভিন্নভাবে সাইন্টিফিক হয়েতে বা কীভাবে কীভাবে করবে কীভাবে জিনিসটা

0: সাকসেসফুলি হয় সেই বিষয়ে সায়েন্টিফিকলি অনেক অ্যাডভাইজারি দিয়েছেন, এবং ওনার যে সায়েন্টিস্ট আছে ওনারাও আমাদেরকে খুব হেল্প করেছেন। শ্রী কৌশিক ব্যানার্জি স্যার, ওনাকে আমি অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই স্যার। আপনার আপনার যে কনফিডেন্স স্যার, এই কনফিডেন্সের কারণে আমাদের রতন, সে অলরেডি ওয়েস্ট বেঙ্গলে 2 বছর গ্রেপসের উপর কাজ করেছে, তো আমি বলেছি যে তুই যখন করেছিস তাহলে তুই স্যারের সঙ্গে আলোচনা করে তুই এগিয়ে যা, সাকসেসফুলি করতে পারবি। তো আজকে আমরা স্যারের, আমাদের মাননীয় এগ্রিকালচার স্যারের মহোদয় উপস্থিতিতে আমরা দেখেছি খুব মিষ্টি আঙ্গুর আমরা মানে এখানে দেখতে পেয়েছি। আছেন আমাদের সিনিয়র সায়েন্টিস্ট ফুড সায়েন্স এনআরসি গ্রেপসের, যিনি নিশম দেশমুখ স্যার, ওনাকে আমি অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাই। আরেকজন স্যার আমাদের নাবার্ডের, যিনি স্যার রিজিয়নাল অফিস থেকে আছেন, দিগন্ত দাস স্যার, উনি স্যার সর্বদাই সারা ত্রিপুরাতে মানে আমাদের কেমিকের সাথে জড়িত আছেন এবং সবসময় স্যার ওনাকে পাওয়া যায়। আমি স্যার দিগন্ত স্যারকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি স্যার, আমি উপস্থিত হয়েছেন। আমাদের সাথে উপস্থিত আছেন এক্স সুপারিন্টেন্ডেন্ট অফ এগ্রিকালচার, যিনি গ্রেপস চাষটা স্যার প্রথমে 2002 শুরু করেছিলেন, শ্রী প্রতাপ দাস মহোদয় স্যার, ওনাকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাই। সঙ্গে আছেন বিশিষ্ট সোশ্যাল ওয়ার্কার শ্রী পিন্টু ঘোষ এবং শ্রী মিলন কুমার দে, ওনাদেরকেও আমি অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের স্যার যিনি গ্রেপ আঙ্গুর চাষি ডালুন চাকমা, উনি পেদারতলে স্যার, উনিও সাকসেসফুলি স্যার রতনদের সঙ্গে শুরু করেছেন, আশানুরূপভাবে ওনারও সাকসেস আমরা কিছুদিনের মধ্যে দেখাতে পারব।
1: ঊনকোটি স্থিত কেবিকেতে ত্রিপুরা রাজ্যে বাণিজ্যভাবে আঙ্গুর চাষ বিষয়ক একদিনের ফিল্ডে এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামে উপস্থিত আমাদের রাজ্যের মাননীয় কৃষি বিদ্যুৎ এবং ইলেকশন ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত রতনলাল নাথ মহোদয়, উনি আমাদের আজকে মুখ্য অতিথি রয়েছেন। আমাদের এই বিধানসভা কেন্দ্রেরই বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত টিঙ্কু রায় মহোদয়, ওনার দপ্তর সোশ্যাল এডুকেশন ইয়ুথ স্পোর্টস অ্যান্ড ইয়ুথ অ্যাফেয়ার্স রয়েছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, তথা ঊনকোটি জেলার সভাধিপতি অমলেন্দু দাস মহোদয় রয়েছেন, আমাদের প্রদীপবরণ রায় মহোদয় যিনি ফার্মার্স ক্লাবের প্রেসিডেন্ট রয়েছেন, আমাদের ভারতবর্ষের ন্যাশনাল রিসার্চ সেন্টার গ্রেফের প্রধান ডাইরেক্টর ডক্টর কৌশিক ব্যানার্জি মহোদয় রয়েছেন, ওনার সঙ্গী দেশমুখ ডক্টর দেশমুখ রয়েছেন, জনপ্রতিনিধিবৃন্দ রয়েছেন, আঙ্গুর চাষি এখানে এবং আমার কৃষক ভাই বোনেরা দাদারা রয়েছেন, আমাদের প্রেস মিডিয়া। সত্যি আজকে আনন্দের দিন, আমরা 40 বছর আগে যখন আমি ব্যক্তিগত যখন হায়দ্রাবাদে পড়তাম এগ্রি বিএসসি, ওখানে খুব আঙ্গুর চাষ হয়, ওইখানে বাণিজ্যিকভাবে আমাদের চাষের যে পড়াশোনা বিশেষ করে সুগার কেন এবং আঙ্গুরটাই বেশি করে পড়ানো হতো, তখনই আমরা জানতাম যে আমাদের এই অঞ্চলে নর্থ ইস্ট ইস্টার্ন রিজন এবং নর্থ ইন্ডিয়াতে আঙ্গুর চাষ করা খুব কষ্ট আবহাওয়ার কারণে, কারণ এই আঙ্গুর চাষ করতে গেলে বছরে 800 মিলিমিটার এবং আর্দ্রতা কোনোভাবেই 70-এর উপরে যেতে পারবে না। আমাদের এই অঞ্চলটা হচ্ছে বেশি বৃষ্টিপাতযুক্ত, 2000 মিলিমিটার এবং আর্দ্রতা কোনোভাবেই 80% নিচে নামে না। কিন্তু আজকে যে অনুষ্ঠান এই যে কেবিকে ঊনকোটিতে, খুবই ভালো লাগছে, কারণ এখানে সায়েন্টিস্টরা বিশেষ করে ডক্টর রতন দাস যিনি প্রথম এখানে ট্রায়াল করা হয়েছে 2002-এ, আমাদের পূর্বতন সুপারিন্টেন্ডেন্ট এগ্রিকালচার ছিলেন প্রতাপচন্দ্র দাস, ওনারই উত্তরসূরি এখানে কেবিকেতে 2024-এ হয়তো প্রথম শুরু করেছে ট্রায়াল যে আঙ্গুর চাষ কীভাবে এখানে করা যেতে পারে। যখন আমি শুনলাম যে আঙ্গুর চাষে সাফল্য এসেছে আমরা অবাক হয়ে গেলাম, কী করে সম্ভব, তখন বলল যে এখানে অনেক ভ্যারাইটি এখানে এনে ট্রায়াল করা হয়েছে, 6টা ভ্যারাইটি, এবং আর্থিকভাবে সহায়তা করেছে আমাদের নাবার্ড এবং কারিগরিভাবে সহায়তা করেছে ন্যাশনাল রিসার্চ সেন্টার গ্রেপসের পুনে থেকে, এবং এইভাবে আজকে সবাই আমরা এখানে টেস্ট করলাম। ভাবতে অবাক লাগছে ত্রিপুরার আঙ্গুর এত স্বাদের হতে পারে, হয়তো আরও কিছু ইমপ্রুভমেন্টের দরকার আছে সাইজের বা কালারের, কিন্তু যতটুকু হয়েছে তা আমি

0: বলবো ভালোই হয়েছে এবং এটা বাণিজ্যিকভাবে চাষ করারই উপযোগী। এবং আমরা আমাদের মিনিস্টার স্যারের সঙ্গে কথা বলে আমরা এই আঙ্গুর চাষটাকে কীভাবে আরও বাণিজ্যিকভাবে আমরা কৃষকের জমিতে নিয়ে যাওয়া যায়, বিভিন্ন রকম এখানে বেশি বৃষ্টিপাতের জন্য সায়েন্টিস্টরা বলছেন যে উপরের দিকে পলিথিন দিতে হবে যাতে বৃষ্টির জল আঙ্গুরে না পড়ে, গাছে না পড়ে। কারণ আঙ্গুর যদি বৃষ্টি হয়, আর্দ্রতা যদি বেশি থাকে, বিভিন্ন রকমের রোগ, পাউডারি মিল্ডো, ডাউনি মিল্ডো, অনেক রকমের খুব রোগ সেন্সিটিভ। সুতরাং এগুলো অ্যাভয়েড করার জন্য এগুলো দরকার। আমাদের যে এমআইডি স্কিম আছে এগুলোতে এগুলোর সংস্থান আছে। আমরা আমি বলেছি যে যে যে ভ্যারাইটি সবচেয়ে ভালো হবে এটাকে আমাদের কাছে যদি দপ্তরের কাছে লিখে দেয়, আমরা এটাকে প্রজেক্ট বানিয়ে বা ওনার সাহায্য নিয়ে প্রজেক্ট বানিয়ে কৃষকের জমিতে আরও ব্যাপকভাবে কীভাবে চাষ করানো যায় এই সম্বন্ধে আমরা প্রজেক্ট পাঠাবো। এবং আশা করি নন ট্রেডিশনাল এরিয়া হিসেবে ত্রিপুরা রাজ্যই প্রথম এই প্রজেক্টটা আনবে। আমি আর দীর্ঘায়িত করবো না, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই কেবিকের যে সায়েন্টিস্ট টিম, বিশেষ করে আমাদের ডক্টর রতন দাস, খুব উদ্যোগী ছেলে, এবং ওর এই আঙ্গুর চাষে সাফল্য আরও কামনা করে আমি আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সত্যি আজকে আনন্দের দিন এবং ভাবা যায় না যে ত্রিপুরার আঙ্গুর কোনো এক সময় আমাদের ত্রিপুরার যে বাজারে পাওয়া যাবে খাবারের জন্য।
1: আজকে ত্রিপুরার বুকে যে ঘটনাটা ঘটছে, যে আমরা জানতাম যে মহারাষ্ট্র হচ্ছে সবচাইতে ভালো আঙুর মহারাষ্ট্রে হয়, অ্যাকচুয়ালি কী হয় এখন আমাদের দেশে অলমোস্ট 175,000 হেক্টর এরিয়াতে আমাদের দেশে আঙুর উৎপাদন হয় এবং তার প্রায় 80% আঙুর বেসিক্যালি মহারাষ্ট্রতেই হয়। তো আমাদের এরকম একটা ধারণা ছিল যে মহারাষ্ট্রের বাইরে বোধহয় আঙুর সেরকম সাফল্য লাভ করবে না, এবং আমার ছোটোবেলা থেকেই আমার পূর্ব এবং উত্তর পূর্ব অঞ্চলে যেটুকু আমার কাছে খবর ছিল যে আঙুর অনেকেই চেষ্টা করেছেন কিন্তু সেই আঙুর মিষ্টি হয়নি, আঙুর টক এসছে। তো আমরা যেটা প্রথম শুরু করি যে ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেপস থেকে আমাদের কিছু ভ্যারাইটি আমরা ডেভেলপ করেছিলাম এবং আমাদের কাছে একটা সিস্টেম আমরা ডেভেলপ করেছি যে লোকাল ওয়েদার, লোকাল অ্যাগ্রোক্লাইমেটিক কন্ডিশন, লোকাল সয়েল, এরকম এই যে বিষয়বস্তুগুলো যদি আমরা সেখানে সেই অ্যাপে ফিট করি তাহলে আমাদের সেখানে কিছু আইডিয়া দেওয়া হয় যে কোন ভ্যারাইটি কোথায় ডেভেলপ করবে। সেই বেসিসে যখন রতন দাসের সাথে আমাদের আলোচনা হয় তো আমরা কিছু ভ্যারাইটি ওকে পাঠিয়েছিলাম, ওনাকে পাঠিয়েছিলাম, এবং সেই সূত্র ধরে আমাদের কন্টিনিউয়াসলি আমাদের সেখানে আলোচনা চলতে থাকে। প্ল্যান্টিং মেটেরিয়াল আমরা পুনে থেকে পাঠিয়েছিলাম এবং সেটা কী করে কাল্টিভেট করতে হবে তার যে প্যাকেজ অফ প্র্যাকটিস সেটা আমরা যেটা মনে হয়েছিল, এবং আমরা আজকে ভীষণ খুশি যে যেগুলো আমরা ভেবেছিলাম সেগুলোই হচ্ছে ফিল্ডে। প্রত্যেকটা আঙুরের গাছে আঙুর এসছে এবং আমার সত্যি মনে হচ্ছে যে ত্রিপুরা বোধহয় এই অঞ্চলেরই একটা আঙুরের নতুন একটা হাব তৈরি হবে, কারণ এখানে খুব বড় একটা সম্ভাবনা আছে যে আঙুর হচ্ছে একটা অর্থকরী ফসল। আঙুর শুধু একটা ফল নয়, এটা একটা এর মধ্যে প্রচুর মেডিসিনাল প্রপার্টি আছে। আঙুরে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আপনারা সবাই জানেন, ক্যান্সার প্রতিরোধী, হার্ট রিলেটেড যত ডিজিজ আছে সেগুলোকে থেকে আঙুর আমাদের প্রতিরক্ষা করে। আঙুরের অসংখ্য গুণাগুণ আছে এবং ইভেন এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে ডায়াবেটিসের জন্য আঙুর কোনো সমস্যার সৃষ্টি করে না। তো এই সমস্ত পরিস্থিতিতে আঙুর চাষ নিউট্রিশনাল সিকিউরিটি এটার জন্য আমাদের সরকারের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার একটা অন্যতম একটা অংশ হতে পারে যে আঙুর চাষ করে এখানে লোকালি আঙুর উৎপাদন হবে। আমার সাথে সকালবেলাই আমি খবর নিচ্ছিলাম যে এখানে 200-250 টাকার নিচে আঙুর পাওয়া যায় না। লোকালি যদি আমরা এখানে আঙুরের কমার্শিয়াল প্রোডাকশনটা বাড়াতে পারি তাহলে আপনারা সবাই সেই আঙুরের উপযোগিতা পাবেন। এবং আঙুরের সবচেয়ে আরেকটা জিনিস, আমরা যে এখন ক্ষেত বাঁচাও অভিযানের কথা বলছি প্রধানমন্ত্রী এবং কৃষি মন্ত্রীর আহ্বানে, সেই ক্ষেত বাঁচাও অভিযানের একটা সবচেয়েতে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কেমিক্যাল কী করে কম করা যায়, অ্যাগ্রোকেমিক্যাল কী করে কম করা যায় এবং ন্যাচারাল ফার্মিং এবং অর্গানিক ইনপুটস কী করে বাড়ানো যায়। তো সেক্ষেত্রে আমাদের ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেপসের তরফ থেকে আমি এটুকু আপনাদের আশ্বাস দিতে পারি যে আমাদের কাছে খুব ভালো ভালো প্যাকেজ অফ প্র্যাকটিস ডেভেলপ করা আছে যেটা আমরা খুব ওপেনলি আমরা সব শেয়ার করবো।

0: এবং আপনারা প্লিজ এগিয়ে আসুন, নতুন নতুন কৃষকরা আসুন, আপনাদের জায়গা আইডেন্টিফাই করুন, ট্রেনিং, প্ল্যান্টিং মেটেরিয়াল এই সমস্ত বিষয়ে আমাদের তরফ থেকে যে যে সহযোগিতা দরকার, যে যে সহযোগিতার প্রয়োজন, আমরা সেই সহযোগিতা আপনাদের অবশ্যই দেবো। এবং আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারি, আমরা ট্রেনিং প্রোগ্রাম করতে পারি, আমরা যখন যেরকম আপনাদের মনে হয় যে আমাদের তরফ থেকে কোনো সহযোগিতা লাগবে প্লিজ আমাদের জানান। এবং আমার সত্যি আজকে এত আনন্দ হচ্ছে যে এখানে ফিল্ডে ভিজিট করে, এবং আমি আপনাদের এটুকু বলতে পারি যে আজকে মাননীয় মন্ত্রীরা এখানে উপস্থিত, ওনারা এত দূর থেকে এসেছেন এবং এতটা সময় ওনারা দিচ্ছেন, তার মানে আপনারা বুঝতে পারছেন যে সরকারেরও কতখানি আগ্রহ আছে যে এই বিষয়ে একটা অর্থকরী ফসল যেটা কৃষকদের আয় বাড়াতে পারে, কৃষকদের ফ্যামিলি লাইফে নতুন আশার আলো দিতে পারে এবং আস্তে আস্তে নিউট্রিশনাল সিকিউরিটির তরফে আমরা যেতে পারি, এইটা খুব ইম্পর্ট্যান্ট। প্লিজ আপনারা আরও আগ্রহী হন, এগিয়ে আসুন এবং আমাদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা আমরা আশ্বাস দিচ্ছি।
1: কৃষি বিকাশ কেন্দ্র ঊনকোটি ডিস্ট্রিক্টের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান, আর আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত রয়েছেন ত্রিপুরা সরকারের বরিষ্ঠ মন্ত্রী মাননীয় রতনলাল নাথ মহোদয়, এগ্রিকালচার এবং অন্যান্য দপ্তরের মন্ত্রী। মঞ্চে রয়েছেন আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন মাননীয় অমলেন্দু দাস মহোদয়, আজকের এই অনুষ্ঠানের সভাপতি। মঞ্চে রয়েছেন সন্তোষ ধর মহোদয়, সহকারী সভাধিপতি ঊনকোটি জেলা। মঞ্চে রয়েছেন শম্পা দাস পাল মহোদয়া, আরডি ব্লকের চেয়ারপারসন। রয়েছেন আমাদের বিনয় সিংহ মহোদয়, ভাইস চেয়ারপারসন, এবং অন্যান্য অতিথি যারা রয়েছেন, অভিজিৎ দেবনাথ মহোদয় রয়েছেন, ফণীভূষণ জমাতিয়া রয়েছেন, প্রদীপবরণ রায় মহোদয় রয়েছেন, নিশান্ত দেশমুখ রয়েছেন, কৌশিক ভট্টাচার্য, যারা আলোচনা ইতিমধ্যে আমরা শুনলাম বাইরে থেকে এসছেন, আইসিআর ন্যাশনাল রিসার্চ সেন্টারের গ্রেপস নিয়ে যিনি কাজ করেন, এবং মঞ্চে রয়েছেন অন্যান্য অতিথি রতন দাস সহ আমাদের জনপ্রতিনিধিরা রয়েছেন, সমাজসেবকরা রয়েছেন, আপনার সামনে যারা বিভিন্ন কৃষক বন্ধু যারা উপস্থিত হয়েছেন, প্রধান উপপ্রধানরা উপস্থিত রয়েছেন, পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন, সকলকে আমি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আজকে যে এই অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা একটা অভিনব অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের নতুন পথ চলা, আমাদের এখানকার ফার্মারদেরকে আরেকটা নতুন কিছু করার যে উৎসাহ, যে এখানে আমরাও যে আমাদের রাজ্য আঙ্গুর চাষ হতে পারে তার একটা সম্ভাবনা আমরা দেখছি, এবং মাননীয় মন্ত্রী আপনারা দেখছেন আমাদের যে কৃষিমন্ত্রী রয়েছেন তিনি এর আগেও এসেছেন, এটা ভিজিট করেছেন, এবার দ্বিতীয়বারের মতো তিনি এসেছেন। আমরা আশাবাদী এখানে যারা কৃষক যারা রয়েছে আমরা আগামীতে এই আঙ্গুর চাষও আমরা লাভান্বিত হব। আমরা কিছুদিন আগেই হলে কথা বলছিলাম যে আমাদের এই ঊনকোটি জেলা এখনও অনেক ভ্যাকেন্ট ল্যান্ড রয়েছে যেগুলোতে আমরা অন্যান্য কিছু করতে পারি, আমরা তথাগতিত যেগুলো করে আসছিলাম তাছাড়াও আমরা পাম অয়েল চাষ করতে পারি, আজকে আঙ্গুর এটা আমরা চাষ করতে পারি, বা আমাদের অন্যান্য কিছু আমরা সেখানে করে সেগুলোতে অর্থ উপার্জন করার রাস্তা হতে পারে। আজকের দিনে সরকার আমাদের কৃষক যারা আছে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছে। আমরা এক্ষুনি কথা বলছিলাম এই যে সামনে যে মেশিনগুলো আছে, এক একটা পাওয়ার টেলার বা অন্যান্য কৃষি সামগ্রী যেগুলো রয়েছে, এগুলো আমরা কল্পনার অতীত ছিল। আমরা দেখেছি 2018 সালের আগে একটা পাওয়ার টেলার দেওয়া হবে, আমার গ্রামেই আমার মনে আছে একটা গ্রাজুয়েট ছেলে, বিএ পাস ছেলে, তাকে শর্ত ছিল যে পাওয়ার টেলার দেওয়া হবে, তুমি আর চাকরির দাবি করবে না। ভাবুন, এটা আমি বাস্তব, মানে আমি এটা কোনো পলিটিক্স করছি না, আমার নিজের পাশের বাড়ির ছেলে, গ্রাজুয়েট ছেলে, তাকে বলা হয়েছে তোমাকে একটা পাওয়ার টেলার দেওয়া হয়েছে, তুমি চাকরির দাবি আর করবে না। এটা ছিল আমাদের রাজ্যের চিত্র। আর আজকে দেখুন অসংখ্য অগণিত, কয়েকদিন আগেই এখানে একটা প্রোগ্রাম হয়েছে যেখানে বোধহয় 70-80 খানা পাওয়ার টেলার, বাকি ছোট মেশিন বোধহয় 100-200, মানে এত মেশিন ডিস্ট্রিবিউশন হয়েছে হাজারে হাজারে সংখ্যায়। আজকে আমাদের রাজ্যের কৃষকদের কাছে এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, আমিও গ্রামের মানুষ, এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসলে আমাদের গ্রামের কৃষকরা ধার করে টাকা নিত মানুষের কাছ থেকে, যে সুদি টাকা ধার করতো, যে আমাকে 10 টাকা সুদে 100 টাকা নিত সেই চাষবাসের জন্য। আজকে সেই টাকা ধার করতে হয় না, আপনারা কৃষক যারা আছেন তারা সেটা রিয়েলাইজ করছেন, কারণ আজ কিষাণ সম্মান নিধির 1000 কোটি টাকা আমাদের রাজ্যে দেওয়া হয়েছে। কিষাণ সম্মান নিধিতে আমাদের রাজ্যে প্রায় 2,79,000 কৃষক, যারা প্রায় 1000 কোটি টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছেছে, এবং ধান কেনা, আমাদের রাজ্যে যারা ধান করতেন ধান বিক্রির জায়গা ছিল না, আজকে প্রায় 500 কোটি টাকার ধান সরকার কিনেছে, এবং কিষাণ ক্রেডিট কার্ড, এই যে কেসিসি কার্ড দেওয়া হয়, এখন পর্যন্ত আমাদের রাজ্যে প্রায় 4,46,000 কৃষকদেরকে প্রায় 2,529 কোটি টাকা সরকার লোন দিয়েছে। তা আমরা যদি দেখি প্রায় 4,000 প্রায় 29 কোটি টাকা।

0: যে একটা বিশাল অঙ্কের টাকা, এই 4,029 কোটি টাকা গ্রামের অর্থনীতির পরিবর্তন এসে আজ গ্রামীণ এলাকার মানুষের কাছে টাকা সার্কুলেট হয়েছে। গ্রামীণ মানুষের এই অর্থনীতির কারণে আমরা এটা বললে সেটা ভুল হবে না। আজকে আমাদের গ্রামীণ এলাকার বাজারগুলোতেও দেখবেন ইট বালু সিমেন্টের দোকান বা টিভি ফ্রিজ ফার্নিচারের দোকান তৈরি হয়েছে। এটা একটা বড় রিজন। আজকে দেখুন এখানে যতজন কৃষক, যতজন জনপ্রতিনিধি এসেছেন, সকলে বাইক নিয়ে এসেছেন, গাড়ি নিয়ে এসেছেন। এই যে পরিবর্তন, এই পরিবর্তন হয়েছে গ্রামীণ অর্থনীতির একটা বড় অঙ্কের টাকা। এই যে প্রায় 4,000 কোটি টাকা আমাদের গ্রামীণ কৃষকদের হাতে টাকা গিয়েছে, এটা সার্কুলেট হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী আবাসে আমরা প্রায় 6,100 কোটি টাকা গ্রামীণ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে। এর কারণে একটা বড় টাকা গ্রামীণ অর্থনীতির অবস্থান পরিবর্তন হয়েছে। যাই হোক, সরকার সাহায্য করছে, লক্ষ্য একটাই, গ্রামীণ আমাদের ত্রিপুরা রাজ্য কৃষি প্রধান রাজ্য, এখানে খুব একটা কলকারখানা বড় ফ্যাক্টরি নেই। আর আমরা যদি সেটাও স্বপ্নও দেখি যে আমাদের কৈলাসহরে বড় বড় ফ্যাক্টরি কলকারখানা হবে, সেটাও অবাস্তব, কারণ আমাদের মার্কেট সাইজ খুব ছোট, জনসংখ্যা খুব কম, এখানে কোনো বড় ফ্যাক্টরি করে সেটা চলার মতো নয়, কারণ এখানে উৎপাদন যেগুলো হবে সেগুলো বিক্রি করতে যেতে হবে মেইনল্যান্ডে, সেটা দিল্লি মুম্বাই কলকাতা শহরে নিয়ে যেতে হবে বা র মেটেরিয়াল সেখান থেকে আনতে হবে। তার জন্য আমাদের নির্ভর করতে হবে এই কৃষি কাজের উপরেই। এত কৃষিকে যত এগিয়ে নিয়ে যাব ততই আমাদের অর্থনৈতিক অবস্থান উন্নয়ন হবে, আমরা আত্মনির্ভর হব। আমরা প্রত্যেকের কাছে আবারও অনুরোধ করব এই কৃষি বিকাশ কেন্দ্র বা আমাদের কৃষি বন্ধু সেন্টারগুলো বা আমাদের কৃষি দপ্তরের সঙ্গে পরামর্শ করবেন এবং আমাদের এই কৃষিকাজকে আরও উন্নত করবেন। আমরা ঊনকোটি জেলা, অন্যান্য ঊনকোটি এবং উত্তর জেলা অন্য জেলার থেকে ত্রিপুরার যে বাকি জেলাগুলো তার থেকে একটু পিছিয়ে এখনও চাষবাসের ক্ষেত্রে, যেখানে 3 ফসল ধান করা হয় অন্য জায়গাতে, এখানে আমরা এখনও 1 ফসল 2 ফসল করছি। অনেক জায়গা আমাদের খালি রয়েছে যেগুলোতে আমরা এখনও চাষের উপযোগী করে তুলতে পারিনি। আমাদের সরকারি দপ্তর তার জন্য আপনাদের পাশে রয়েছে, তারা সাহায্য করবে। আপনারা এগিয়ে আসুন, তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থানে পরিবর্তন হবে।
1: ফিল্ড কাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন কমার্শিয়াল গ্রেপ কালটিভেশন ইন ত্রিপুরা অ্যান্ড লঞ্চ অফ নাবার্ড ফান্ডেড প্রজেক্ট ইভ্যালুয়েশন অফ পপুলারাইজেশন অফ ইম্পর্টেন্ট গ্রেপ ভ্যারাইটিজ ইন ঊনকোটি ডিস্ট্রিক্ট ত্রিপুরা এবং খ্যাত বাঁচাও অভিযান ইন কোলাবোরেশন উইথ দি ICR ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেপস পুনে। আমাদের মঞ্চে রয়েছেন আমাদের ডাইনামিক মিনিস্টার টিঙ্কু রায় মহোদয়, এখানে উপস্থিত রয়েছেন অন্নদাতা কৃষক ডেলি চাকমা, রয়েছেন অমলেন্দু দাস অনারেবল সভাধিপতি ঊনকোটি জেলা পরিষদ, রয়েছেন সন্তোষ ধর, রয়েছেন প্রদীপ বরণ রায়, রয়েছেন শ্যামল দাস প্রেসিডেন্ট এগ্রি স্ট্যান্ডিং কমিটি, রয়েছেন বিমল কর অনারেবল মেম্বার ঊনকোটি জেলা পরিষদ, শম্পা দাস পাল, বিনয় সিনহা, সুপ্রিয়া দে ধর। আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের ডাইরেক্টর এগ্রিকালচার ফণিভূষণ জমাতিয়া মহোদয়, রয়েছেন সায়েন্টিস্ট ডক্টর কৌশিক ব্যানার্জি ডাইরেক্টর ICR ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেপস, শুধু উনি আঙুরের জন্যই ওনার কাজ করে উনি পুনে। এছাড়া রয়েছেন ডক্টর নিশান দেশমুখ সিনিয়র সায়েন্টিস্ট ফুড সায়েন্স ICR ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেপ পুনে। উইল গ্রেস দি অকেশন অফ স্পেশাল গেস্ট নাবার্ডের প্রতিনিধি রয়েছেন আমাদের, যিনি এই রাজ্যে প্রথম আঙ্গুরের চেষ্টা করেছিলেন, শ্রী প্রতাপ চন্দ্র দাস এক্স সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার, রয়েছেন পিন্টু ঘোষ, রয়েছেন মিলন কুমার দে, ডক্টর অভিজিৎ দেবনাথ সিনিয়র সায়েন্টিস্ট অ্যান্ড হেড ইনচার্জ কেবিকে ঊনকোটি, অন্যান্য অতিথিবৃন্দ, অন্নদাতা কৃষকগণ, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, সবাইকে স্বাগত। আজকে ত্রিপুরার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ আমাদের একটা ধারণা ছিল প্রথম থেকেই ত্রিপুরাতে আঙ্গুর হবে না। কেন হবে না? আঙ্গুরের মিষ্টতা থাকে না, টক হয়ে যায়, এবং এটা আজকে ভুল প্রমাণ করে দিয়েছে।

কারা? বিজ্ঞানীরা, কৃষি বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছে এটা ঠিক নয়। আপনারা জানেন ভারতবর্ষে বহু আগে থেকে আঙুর চাষ হয় এবং সবচেয়ে বেশি আঙুর হয় একটু আগে শুনেছেন বলেছে মহারাষ্ট্র, কর্ণাটক এবং তামিলনাড়ু, এই তিনটে রাজ্যে বেশি পরিমাণে আঙুর হয়। আর নাসিককে বলা হয় আঙুরের রাজধানী, ভারতের আঙুরের রাজধানী হলো নাসিক। তো এটাও বলেছে আমাদের দেশে মোট আঙুর চাষ হয় 169,620 হেক্টর, এটাকে যদি সোয়া ছয় কানি দিয়ে ভাগ দেওয়া হয় প্রচুর হাজার হাজার কানি চাষ হয় আঙুর, এবং মহারাষ্ট্রের সবচেয়ে বেশি, কর্ণাটক এরপরে, এগুলি ধীরে ধীরে অন্য জায়গাতে হয়। এবং ভারতের আঙুরের গড় উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি রেট যেটা, এটা হলো 24 মেট্রিক টন। তো আমাদের যদিও আজকে ভারতের পৃথিবীতে আঙুরের চাষের জন্য বিভিন্ন জায়গা আছে, কিন্তু ভারত

মহারাষ্ট্রের সবচেয়ে বেশি, কর্ণাটক এর পরে, এগুলি ধীরে ধীরে অন্য জায়গা হয়। এবং ভারতের আঙুরের গড় উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি রেট যেটা, এটা হলো 24 মেট্রিক টন। তো আমাদের যদিও আজকে ভারতের পৃথিবীতে আঙুরের চাষের জন্য বিভিন্ন জায়গা আছে, কিন্তু ভারতও কিন্তু মানে আঙুর চাষের ক্ষেত্রে, আঙুর উৎপাদনের ক্ষেত্রে সেলফ সাফিসিয়েন্ট। আপনারা জানেন কিছু কিছু ক্ষেত্রে পৃথিবীতে আমাদের উপরে আর কেউ নেই। যেমন ভারতবর্ষে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চাল উৎপাদন করে কে? ইন্ডিয়া। আগে কে ছিল? চীন। 2 বছর আগে চীন ছিল, এখন আমরা ফার্স্ট। ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি চাল উৎপাদন করে ভারত। দুধ, দুধ উৎপাদনে, উৎপাদনে পৃথিবীর মধ্যে ইন্ডিয়া নাম্বার ওয়ান। মশলা, কি কি মশলা? হলুদ, এলাচি, মরিচ নাম্বার ওয়ান পৃথিবীর মধ্যে। পাট, আগে আমাদের রাজ্যে পাট হতো, এখন পাট চাষ কম হয়, পাট উৎপাদনে পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান। কলা, উনকোটির কলা, উনকোটি সবরি কলা খুব ভালো শুনেছি একটু আগে। তো কলা আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আমরা উৎপাদন করি। আম, আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি উৎপাদন করি। পেঁপে, আমাদের সবচেয়ে বেশি উৎপাদন করি। আদা, সবচেয়ে বেশি উৎপাদন ইন্ডিয়া। মিলেট, আমরা ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান। তুলা, আমরা নাম্বার ওয়ান। ডাল জাতীয় শস্য, এই জন্য এখানে ডাল ভাঙার মেশিন দিয়েছি আমরা, এখানে ডাল ভাঙার মেশিনও আছে। ডাল জাতীয় শস্য নাম্বার ওয়ান। এবং চিনির ক্ষেত্রে যদিও আমরা সেকেন্ড, কিন্তু আর চায়ের ক্ষেত্রে আমরা সেকেন্ড উৎপাদনে, কিন্তু এরিয়া বেশি আমরা করি, ইন্ডিয়া বেশি করে। এবং আপনারা জানেন যে গমের ক্ষেত্রে আমরা সেকেন্ড, আমরা ফার্স্ট না। চিনির ক্ষেত্রে আমরা সেকেন্ড। মাছের উৎপাদনে আমরা সেকেন্ড। সিল্ক, যে কাপড়, সেকেন্ড আমরা। ফলের ক্ষেত্রে আমরা সেকেন্ড। এবং সবজির ক্ষেত্রে আমরা সেকেন্ড। আখ, মানে কুশের যাকে বলি, এটা আমরা সেকেন্ড ইন দ্য ওয়ার্ল্ড। চীনাবাদাম, আমরা সেকেন্ড। অর্থাৎ কোন এক সময় ভারত কিন্তু এগুলি সব কিছুর পিছনে ছিল। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতা, ওনার এই চিন্তাধারার ফলে আজকে আপনারা যারা পুরনো মানুষ আছেন, আপনারা জানেন আমেরিকা থেকে চাল না আসলে আমরা ভারতের মানুষ দুবেলা খেতে পারতো না, এই দেশ সেরকম ছিল। আজকে ওনার দূরদর্শিতা এবং ওনার দায়িত্বে গ্রহণ করার পরে সারা ভারতের মানুষ, কৃষক সমাজ জেগে উঠেছে এবং বিভিন্ন জায়গায় আবার মাঠমুখী হয়েছে, এবং আমরা আজকে অনেক ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছি। তো আজকে যেটার জন্য আমরা এসেছি, যে আঙুর সম্বন্ধে একটা প্রচার আছে, দেখবেন সুন্দর একটা প্রবাদ আছে কি, আঙুর ফল টক, তখন বলে ধরুন আইপিএল এর একটা টিকিট পেলেন না, আইপিএল এর একটা টিকিট পেলেন না, আইপিএল খেলার দেখার আপনার খুব শখ উঠেছে, বা শ্রেয়া ঘোষাল ত্রিপুরাতে এসেছে, টিকিটটা পেলেন না, তখন কিরে তুই তো টিকিট পেলি না, যাবি না? না না, এটা কি কাজে না। অর্থাৎ আঙুর ফল টক, অর্থাৎ আঙুর ফল টক হয় না, আঙুর ফল টক হয় না, এটা প্রবাদের মাধ্যমে এমন বলেছে যে আসলে আঙুর এমন একটা জিনিস, এমন একটা ফল যেটা চিন্তা করা যায় না। এখানে একটু আগে টেবিলের উপরে দিয়েছে, এটা গ্রিন কালার, আর একটা আছে ব্ল্যাক কালার, এটা আমি পরে যাচ্ছি। এবং ত্রিপুরার, যদিও ভারতবর্ষের আঙুরের ইতিহাস আছে, ত্রিপুরার কিন্তু এই আঙুর চাষের মানচিত্রে ত্রিপুরা কিন্তু নিজের জায়গা করতে পারেনি। যদিও এই ভদ্রলোক এখানে বসে আছেন, উনি 2002 সালে, আপনাদের কৈলাসহরের মানুষ, কৈলাসহরের মানুষ 2002 সালে, উনি এস্টেম ডিরেক্টর প্রতাপচন্দ্র দাস, যিনি আগে ইয়ে ছিলেন, তখন একটা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু চঞ্চল মডেল অর্চার্ড। তো যদিও গাছে ভালো ফলন হয়েছিল, কিন্তু আঙুরের মধ্যে নিশ্চয়তা ছিল না এবং কোয়ালিটি উন্নত মানের কোয়ালিটি ছিল না। তো 2002 সালে তখন এরকম প্রযুক্তি ছিল না, এরকম যেরকম টেকনোলজি এটা ছিল না, যেটাকে কীভাবে চেঞ্জ করা যায়। আজকে অনেক দিন পর, অর্থাৎ 24-22 বছর পর, আমাদের ত্রিপুরা রাজ্যের কৃষি বিজ্ঞানীরা পুনরায় আঙুর চাষ নিয়ে গবেষণা শুরু করেন, এবং এখন যেটা আছে এটা মিষ্টতাও বেড়েছে, ফলনও বেড়েছে এবং কোয়ালিটির ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। আমি কৃষি বিজ্ঞানীদের, ত্রিপুরা রাজ্যের কৃষি বিজ্ঞানীদের আমি

0: রাজ্যের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যান। আপনারা জানেন, 24 সালে 6 ধরনের প্রজাতি, অর্থাৎ 6 ধরনের কোয়ালিটি জাত এনেছিল, 6টা ধরনের আঙুরের জাত এনেছিল। আনার পর দেখা গেল 2টা রিজেক্ট করে দিয়েছে, আর হলো 4টা। 4টার মধ্যে ওনারা বিশেষ করে এখানে কীভাবে করা যায় এটার জন্য বিজ্ঞানীদের একটা দল কাজ করেছে। জমি খালি রাখবেন না, এক ফসল কেন করবেন? সরকার পিএম কুসুম যোজনা সাহায্য করছে, আরও বিভিন্ন সাহায্য করবে। যে জায়গায় যে জিনিস হবে না, যেমন আঙুর, জিলা জমি, এদের থেকে জিজ্ঞেস করে আঙুর চাষ শুরু করে দিন, সব সাহায্য আমরা করবো। পাম অয়েল করুন, 1 টাকা আপনার লাগবে না। রাবারের ইনকাম কবে আরম্ভ হবে? 7.5 বছর পরে, আর পাম অয়েল 4 বছরের মধ্যে। এবং এটা আন্তর্জাতিক বাজারে নাম ওঠানামা না। রাবার যেমন দাম কমে বাড়ে, পাম অয়েল কোনো দিন দাম কমত না। সরকার ধার্য করে দিছে, এর থেকে উপলব্ধি হবে, এর থেকে উপলব্ধি হবে। এবং চা বাগানগুলিতে সেফটি হিসেবে এটা কাজ করা যায়। সুতরাং আমি বলছি, শুধু পাম অয়েল না, যে কোনো জিনিস, যে কোনো জিনিস লাগান। আজকে 236 কোটি টাকা স্যাংশন করেছে ডোনার ত্রিপুরার আনার জোয়ারদের জন্য। এবং কোথায় আনারস সময় বেশিরভাগ ট্রাইবেল বেল্টে সমস্ত জনজাতিরা আজকে আনারস চাষি, তাদের আজ আগামী দিনে, অর্থাৎ এখানে উৎপাদন করে এখানে প্রসেসিং সেন্টার করে আমরা মার্কেটিং করব, ব্র্যান্ড করব।
1: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আসর শুরু হরিয়ার আসরে আমরা আমন্ত্রণ জানাইছি একজন দাদাবাবুরে। দাদাবাবু নমস্কার।
2: নমস্কার সবাইকে।
1: আচ্ছা, আপনার পরিচয় খান দিলাউকা।
2: আমার নাম জয়নাল আবেদিন, আমি ফিশারি অফিসার ধর্মনগর সাব ডিভিশনে।
1: আচ্ছা, তো আজ আসরে কিতা লইয়া আলোচনা করতা?
2: আজকে আমরা আসরটার মধ্যে আলোচনা করব কিভাবে মৎস্য চাষ করতে হয় এবং কিভাবে খামারগুলি বা পুকুরগুলি আমাদেরকে তৈরি করতে হয় একটা ভালো মৎস্য চাষ যদি আমরা চাই তাহলে।
1: আচ্ছা, শুরু করেন, খুব মূল্যবান আলোচনা। কারণ আমরা গ্রামে গঞ্জে দেখি আর যে অনেক দাদাবাবু ইয়ে করেন, মৎস্য চাষ করেন, মাছ চাষ করেন, কিন্তু ঠিক ঠিক কি উপায়ে করবা, কি কি মাছের যত্ন নিবা তারা কিবা জানুন না, বা জানলেও হয়তো ভুলি গেছেন গিয়া, তো আপনার আলোচনা শুনিয়া তারা উপকৃত হইবা।
2: মৎস্য চাষের জন্য সবচেয়ে, এমনি তো যখনই আমাদের কাছে পুকুর বা খামার রয়েছে, আমরা যদি ওটার মধ্যে জল আছে, আমরা যদি মাছ ওটার মধ্যে দিয়ে দেই, আমরা সাধারণত এটাই ভাবি যে ওইখানে মাছটি বড় হয়ে যাবে, আমরা ওই মাছটি সংগ্রহ করে বিক্রি করতে পারবো এবং মৎস্য চাষ হয়ে যায়। কিন্তু মৎস্য চাষ শুধুমাত্র এতটুকু নয়, অনেকগুলি বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে, অনেকগুলি স্টেপস রয়েছে যেগুলি ফলো করলে আমরা অনেক কম জায়গা থেকে অনেক বেশি লাভ আমরা নিতে পারি। যেমন স্টেপস গুলি আমি একটু মানে স্টেপ ওয়াইজ একটু আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে, যখন আমাদের কাছে খামারটা মানে খনন করা হয়ে গেছে, তারপরে থেকে আমরা সব আলাপগুলি করছি। খামার যখন আমাদের তৈরি হয়ে গেছে, খনন করা হয়ে গেছে, তারপরে আমাদের ফার্স্ট স্টেপ থাকে আমরা লাইমিং করি, আমরা চুন প্রয়োগ করি। এটার অনেক কিছু লাভ আছে এবং অনেক ইম্পর্টেন্ট স্টেপ থাকে এটার মধ্যে, কারণ এটার উপরে নির্ভর করে তারপরে আগামীতে যতগুলি চাষ সম্বন্ধে আমরা কাজ করব, অ্যাক্টিভিটি করব ওটার মধ্যে। যদি আমরা প্রথমে চুন দিয়ে থাকি তাহলে অনেকগুলি লাভ আছে, যেমন ওটার মধ্যে কোনো ধরনের ইনসেক্ট হয় না। প্রথম যেটা জিনিস, কোনো ধরনের এমন কোনো ইনসেক্ট হয় না যে মাছকে হার্ম করতে পারে। অনেকগুলি ইনসেক্ট আছে, ওরা মাছের চোখকে হার্ম করে, গিলস হার্ম করে, যার ফলে মাছটি ভালোভাবে বড় হয় না, স্ট্রেসে থাকে, ওইগুলি হয় না যদি আমরা চুন দেই। তারপরে চুন দেওয়ার সময় আমরা মাটির যেটা পিএইচ থাকে, পিএইচটা খুব বেশি কন্ট্রোল হয়। যেমন আমরা ত্রিপুরার যদি আমরা কথা বলি, তাহলে ত্রিপুরার মাটি সাধারণত অ্যাসিডিক সয়েল, সামান্য অ্যাসিডিক রয়েছে আমাদের সয়েল। তাই আমরা যখন ত্রিপুরাতে মৎস্য চাষ করব, আমাদের জন্য অতি অনিবার্য হচ্ছে যে আমরা চুনটাকে প্রয়োগ করব। চুন দেওয়ার ফলে যখন আমরা পরবর্তী সময় ওখানে আমাদের জল ভরে নেব আমাদের পুকুরে, তখন ওই চুন থাকার ফলে ওটা অনেকগুলি পিএইচটাকে কন্ট্রোল করে, ওটার মধ্যে প্ল্যাংটনস গুলি গ্রো করবে, যেমন জু প্ল্যাংটন, ফাইটোপ্ল্যাংটন, ওইগুলি মাছ খেতে পারে, মাছের ন্যাচারাল খাবার তৈরি হয়ে যায় চুন দেওয়ার ফলে।
1: আচ্ছা, খানি প্রতি কতটুক চুন দিবা?
2: খানি প্রতি আমরা সাধারণত 100 থেকে 150 কেজি দেওয়া যায়। এটা খুব বেশি নির্ভর করে আমাদের সয়েলের পিএইচ কতটুক রয়েছে এবং আমাদের সয়েল কন্ডিশন কি।

0: এর উপরে নির্ভর করে সাধারণত। যখন আমরা চুন দেওয়া হয়ে যায়, তারপরে আমরা ওটার মধ্যে গোবর দিতে পারি। গোবরের যেটা লাভ হচ্ছে সেটা সবাই আমরা জানি, এটা একটা জৈবিক সার। এটা দিলে আমরা আলাদাভাবে কোন ধরনের আর্টিফিশিয়াল কেমিক্যাল সারগুলি দিতে হয় না, এবং ন্যাচারালি প্রোডাক্টিভিটিকে বাড়িয়ে দেয় যে কোনো মাটির মধ্যে। তো যখন আমরা সার দেই, সারের এই ফায়দাটা হচ্ছে যে ওরা সারের সার একটা খাদ্য সোর্স হবে ফাইটোপ্ল্যাংটন এন্ড জু প্ল্যাংটনের জন্য। এই ফাইটোপ্ল্যাংটন জু প্ল্যাংটন এইগুলি মাছে খায়, এবং আমাদের খামারের মধ্যে পুকুরের মধ্যে ন্যাচারাল ফুডের প্রোডাক্টিভিটিটা বেড়ে যাব যখন আমরা গোবর দেব।
1: আচ্ছা,
0: তারপরে যখন গোবর দিয়ে দেব, আমরা জলটা ভরে নিয়ে আমরা 2-3 সপ্তাহ পর্যন্ত জলটাকে এই কন্ডিশনে আমরা ছেড়ে রাখবো, তাকে এটার মধ্যে ন্যাচারাল খাবারটা তৈরি হয়। এবং ন্যাচারাল খাবার যখন তৈরি হবে, আমরা ওটাকে দেখতে পারবো পুকুরের উপরে একটা সবুজ একটা লেয়ার থাকবো, যেটা খুব হালকা, খুব পাতলা, এবং ওটা বাতাসের সাথে ওটা মুভ করতে পারে। যখন ওটা বেশি ঘন হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে, ওটা আবার মাছের জন্য ভালো নয়, কারণ ওটা মাছের গিলস এর মধ্যে লেগে যায় এবং মাছের শ্বাসটি নিতে পারে না ভালো করে। তাই যখন ওটা খুব পাতলা থাকে, ওই কন্ডিশনে আমরা মাছের রেনু অথবা মাছের পোনা আমরা পুকুরের মধ্যে দিতে পারি। যদি আমরা মাছের পোনার কথা বলি, আমরা কানি প্রতি 1000-1200 দিতে পারি, যদি আমাদের পুকুরের কন্ডিশন অনেক ভালো রয়েছে, পুকুরের মধ্যে ন্যাচারাল খাওয়া অনেক বেশি যদি আছে,
1: যে কোনো জাতের মাছ।
0: হ্যাঁ, যে কোনো জাতের মাছ, স্পেশালি যেটি IMC স্পন রয়েছে, কমন কার্পের, সরি কমন কার্প নয়, রৌ কাতলা মির্গা যেটি কার্প, এই কার্প মাছের যদি পোনা আমরা দিই, তাহলে 800-1000 অথবা ভালো কন্ডিশন থাকলে 1200 পোনাও আমরা দিতে পারি কানি প্রতি। এরপরে যখন আমরা ওটার মধ্যে পোনাগুলি দিয়ে দিয়েছি, ন্যাচারাল খাওয়া ওখানে মধ্যে আছেই, নেক্সট স্টেপ আমরা দিতে পারি, আমরা মাছের খাওয়া বাইরে থেকেও দিতে পারি। যেহেতু আমরা একটু বৈজ্ঞানিক পদ্ধতির ব্যাপারে আলোচনা করছি, কারণ নর্মালিও যদি আমরা পুকুর খনন করে দিয়ে দেই, তাহলেও মাছ হয়, ন্যাচারাল ফুডের কারণে, জলের কারণে মাছ হয়। কিন্তু যখন আমরা সাইন্টিফিক পদ্ধতিতে লাইমিং দিয়েছি, গোবর দিয়েছি, এখন আমরা সাপ্লিমেন্টারি ফিডিং এর কথাটাও একটু আলাপ করব। তো সাপ্লিমেন্টারি ফিডিং আমরা 3-5% বডি ওয়েটের হিসাবে দিনে 2 বার আমরা খাওয়ার দিতে পারি। দিনে 2 বার খাওয়াটাকে আমরা 2-3% বডি ওয়েটের হিসাবে আমরা মাছকে দিতে পারি। এটার মধ্যে আমরা অনেক ধরনের কমার্শিয়াল ফিড আছে, যখন আমরা কার্প কালচার করি, মোটামুটি 30% প্রোটিন থাকা কোন কমার্শিয়াল ফিড যদি আমাদের থাকে, আমরা ওটা মাছকে 2 বেলা দিতে পারি।
1: আচ্ছা, 2 বেলা এটা সব দিন দিয়া যায় মনি না, সপ্তাহে 1-2 দিন এরকম করিয়া?
0: না, 2-3% অ্যাকচুয়ালি অনেক কম পার্সেন্টেজ, তাই আমরা ওটা ডেইলি দেব। আর ডেইলি দিলে একটা হ্যাবিট ভালো, যে মাছের খাওয়াটা ওয়েস্ট হয় না। যদি আমরা অনেক বেশি পরিমাণে অনেকদিন পরে পরে দেই, হঠাৎ করে এত বেশি মাছে খেতেও পারতো না, যার ফলে অনেকগুলি ফিড আমাদের ওয়েস্ট হয়, ওই ফিডগুলি পুকুরে রয়ে যায়। আর যখন ওই ফিডগুলি নিচে গিয়ে বসে, তখন পুকুরের মধ্যে গ্যাসের রোগ এবং অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যায়, যার ফলে আর খাদ্যর ওয়েস্টেজটাও হয়। তো ওই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য 2-3% বা 3-5% বডি ওয়েটের হিসেবে আমরা ডেইলি দিতে পারি 2 বেলা খাওয়াটা।
1: আচ্ছা, এরপরে আর কিটা করা যাইব?
0: এরপরে আমরা কন্টিনিউয়াস ওটাকে, যেটাকে আমরা বলি ফলস নেটিং, অথবা আমাদের কমন প্র্যাকটিসে গ্রামের ভাষায় বলে মাছকে দৌড়ানো, তার জন্য আমরা ফলস নেটিং করি। ওই নেটিং এর উদ্দেশ্য মাছকে ধরা নয়, কিন্তু পুকুরের মধ্যে একটু মাছকে দৌড়ানো, অথবা মাছকে ধরে আমরা মাছের কন্ডিশন দেখতে পারি যে কোন ধরনের ব্যাকটেরিয়াল রোগ অথবা কোন ধরনের প্যারাসাইটিক রোগ হয়েছে কি না। আর যখন আমরা ওই ফলস নেটিংটি করি, তখন আমরা একটু লবণ অথবা একটু পটাশ, যেটা KMnO4, ওটা আমরা ছিটিয়ে দিতে পারি মাছের শরীরের উপরে। তো যেটা বাইরে থেকে যদি কোনো ব্যাকটেরিয়া বা প্যারাসাইটিক কোনো ইনফেস্টেশন থাকে, তাহলে ওই জিনিসটা থেকে মাছকে বাঁচায়। এবং যখন আমরা ফলস নেটিং করি, তখন জলের মধ্যে নেট চলার সময়ে, বা যেহেতু অনেকজন মানুষে মিলে নেটগুলি টানে, এই যে জলের মুভমেন্ট হয়, এই জলের মধ্যে অক্সিজেনের পরিমাণটি অনেক বেড়ে যায়। আর অক্সিজেনের পরিমাণ যখন বাড়ে, তখন মাছ স্ট্রেস ছাড়া ওটার মধ্যে থাকতে পারে। এবং যেটি গ্যাস রয়েছে, যেটি পুকুরের বটমের মধ্যে যেটি গ্যাস থাকে মাটির মধ্যে, ওই গ্যাসটিকেও রিলিজ করতে অনেক বেশি সাহায্য করে। তাই আমরা পিরিয়ডিক্যালি 2-3 মাসের মধ্যে একবার ফলস নেটিং করি।
1: আচ্ছা, ও যে মাছ কত বছরে, মানে কত দিনে ম্যাচিউরড হয়ে যাব গিয়া, মানে খাওয়ার যোগ্য হয়ে যাব গিয়া, ধরুন 700-800 বা 1 কেজি ওই যাব গিয়া, এটা

0: দিনে?
1: যদি আমাদের জলের কন্ডিশন ভালো থাকে এবং আমরা যে সাইন্টিফিক পদ্ধতিগুলো আলোচনা করলাম এইভাবে যদি কেউ মাছকে চাষ করে তাহলে মোটামুটি আমরা 10 থেকে 12 মাসের ভিতরে আমরা 1 কেজি মাছ পেতে পারি একটা পুকুর থেকে, সব জলের কন্ডিশন যদি ভালো থাকে তাহলে।
0: আচ্ছা, এটাও শুরুর থেকে জল যখন থেকে চুন দিলাম ও তখন তনে বাজার জাত করণ পর্যন্ত 1 বছর 10 থেকে 12 মাস সময় লাগবো তখন গিয়া। আচ্ছা, তো মাছের ওজন বাড়ার ব্যাপারে কি আরো কোনো খাওয়া খাদ্য দেওয়া যায়নি?
1: হ্যাঁ একদম, যদি আমরা অনেক সময় দেখতে পারি যে আমাদের সবকিছু বৈজ্ঞানিক পদ্ধতি আমরা ফলো করেছি এবং আমরা 2 টাইম খাওয়ারটাও দিচ্ছি ভালোটিকে, তারপরে অনেক সময় মাছ দেখতে পারি যে ভালোভাবে বড় হয় না, ওই সময় আমরা পুকুরের মধ্যে ন্যাচারাল ফিডটাকে বাড়ানোটা আমরা ফার্মার্সদেরকে বলি। ওটার জন্য পুকুরে আবার মধ্যে মধ্যে গোবর আমরা দিতে পারি, কিন্তু কথাটা হচ্ছে আমরা অনেক সময় শুনতে পারি কি মাছে গোবর খায় নাকি, অ্যাকচুয়ালি মাছে গোবর খায় না, ওই গোবরটিকে পুকুরের মধ্যে থাকা অনেকটি অর্গানিজমস আছে, প্ল্যাঙ্কটনস আছে, ওরা ওই গোবরটাকে খায় এবং ওরা যখন বড় হয় মাছে ওদেরকে খায়, যার ফলে একটা কমপ্লিট ন্যাচারাল ফুড চেইন ক্রিয়েট হয় পুকুরের মধ্যে। এবং ওই গোবরটা আমরা সবসময় চেষ্টা করব, চেষ্টা নয় সবসময় আমরা এইভাবেই দেবো যে গোবরটাকে আগে শুকিয়ে নেব, কারণ ওটার মধ্যে থাকে মিথেন গ্যাস, যখন আমরা কাঁচা গোবর পুকুরের মধ্যে দিয়ে দেই তখন ওই মিথেন গ্যাসটা পুকুরের মধ্যে রিলিজ হয়, যা মাছটা বড় হওয়ার কথা ছিল সেটা আরো মরে যায়, তাই আমরা কখনো কাঁচা গোবর দেব না, সবসময় গোবরকে শুকিয়ে নেব, গুঁড়ো করে তারপরে মিক্স করে দেব।
0: আচ্ছা, খুবই সুন্দর, খুব মূল্যবান আলোচনা। তো মাছের টিকাকরণ কিটা করা হয়নি বা মাছের টিকাকরণ কিটা আসেনি?
1: যদি আমরা পুকুরে কোনো রোগ হয়, সাধারণত অন্য যে লাইভস্টক আমরা কালচার করি, মুরগি বা হাঁস ছাগল, ওদেরকে আমরা সবসময় দেখতে পারি যে কোনো রোগ হয়েছে কিনা, কোনো ঘাও আছে কিনা, কোনো ইনফেস্টেশন আছে কিনা। মাছের মধ্যে যেহেতু ওই জিনিসটি থাকে না, আমরা জলের ভিতরে সবসময় তো আর দেখতে পারি না, তার জন্য আমরা প্রিকশনারি স্টেপ নিতে পারি, যেভাবে আমি বললাম ফলস নেটিং এর কেস, ওই সময় যে আমরা পটাশ দেই, ওই পটাশটাই আমাদের একটা প্রিকশনারি স্টেজ, একটা স্টেপ, যার ফলে যে মাছের কোনো রোগ হয় না। এবং টিকাকরণ এসএস মাছের মধ্যে নেই, আমরা চেষ্টা করি যে রোগ হওয়ার আগেই আমরা রোগটাকে কন্ট্রোল কন্ডিশনে রাখতাম, সো দ্যাট রোগটা না হয়, কারণ মাছের মধ্যে রোগ হলে ওটাকে আমরা দেখতে পারবো না ভালোভাবে।
0: আচ্ছা, ও রোগ কইতে মনে হয়েছে ও যে ফাল্গুন চৈত্র মাসে ও ফাঁকনা উকনা দিয়া লেজে উজে দিয়া দেখবা একটা কি ধরনের একটা রোগের ইয়ে দেখা যায়, জল কমি যায় গিয়া, শুকনা পড়ে যায় গিয়া, তখন কিটা করা?
1: এই রোগটা অ্যাকচুয়ালি শীতের সময় প্রায় সময় আমরা দেখতে পারি বা যখন ক্লাইমেট চেঞ্জ হয় তখন আমরা দেখতে পারি। এটি সাধারণত ব্যাকটেরিয়াল ডিজিজ এবং প্যারাসাইটিক ডিজিজ থাকে, এটি থেকে বাঁচানোর জন্য আমরা সবসময় লবণ ব্যবহার করতে পারি, যখনই আমরা মাছ নেটিং করব আমরা লবণ একটু ছিটিয়ে দেব, তারপর আমরা লাইমিংও করতে পারি, যখন আমরা এমন লাগবে যে পুকুরের মধ্যে কোন ধরনের রোগ উৎপন্ন হচ্ছে আমরা পুকুরের মধ্যে চুন ঘুলিয়ে চুনটাকে ঠান্ডা করে তারপরে পুকুরে দিতে পারি, আর তারপরেও যদি আমাদের কোনো রোগ হয় তাহলে সঠিক রোগকে আইডেন্টিফাই করে আমরা যদি ব্যাকটেরিয়াল রোগ থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল মেডিসিনস আছে ওইগুলি ব্যবহার করতে পারি।
0: আচ্ছা, তো ও গেল তো এইসব। তো আমি কোন কোন কৃষক দাদা ভাইরে দেখি যে তারা আটা ছিটাইয়া দিরা মাছে খাইবার লাগি, এটা কি ঠিক নি?
1: অ্যাকচুয়ালি তো আটার মধ্যে অনেক পরিমাণ কার্বোহাইড্রেট থাকে এবং সেটা মাছ খায়, নিশ্চয়ই খায়, কিন্তু মেইনলি মাছ বৃদ্ধি করার জন্য আমরা যেটা দেওয়ার জন্য আমরা সাজেস্ট করি বা যেটা মাছের বৃদ্ধিকরণের মধ্যে কার্যরত থাকে সেটা হচ্ছে প্রোটিন, তাই আমরা যদি প্রোটিন যুক্ত কোনো জিনিস দিতে পারি আটা থেকে বেশি বেটার হবে ওই জিনিসগুলি।
0: আচ্ছা, ওটা কিটা প্রোটিন যুক্ত জিনিস কিটা হতে পারে?
1: আর্টিফিশিয়াল ফিড দিতে পারি অথবা ন্যাচারাল ফিড আমরা তৈরি করতে পারি পুকুরের মধ্যে, যেভাবে আমরা বারবার আলোচনা করছি যে গোবরটি দিলে পুকুরের মধ্যে ন্যাচারাল ফিড তৈরি হয়, ওই সমস্ত ন্যাচারাল ফিডের মধ্যে এবং কমার্শিয়াল ফিডের মধ্যে প্রোটিন থাকে অনেক বেশি, সেই প্রোটিনই অ্যাকচুয়ালি মাছের বৃদ্ধিকরণের মধ্যে সাহায্য করে।
0: আচ্ছা, আর কোন দানা জাতীয় খাদ্য গীতা দেওয়া যায়?
1: হ্যাঁ, ওই কমার্শিয়াল ফিডটা অ্যাকচুয়ালি 2 রকমের আছে, একটা যেটা সিঙ্কিং ফিড আমরা বলি, ওটা জলের মধ্যে মানে নিচে বসে যায়, আর একটা ফ্লোটিং ফিড যেটাকে দানা বলি আমরা, ওই

0: স্টার্টিং ফিড আপ টু 30% প্রোটিন আমরা কার্প মাছের জন্য প্রেসক্রাইব করে দেওয়ার জন্য।
1: আচ্ছা, খুবই সুন্দর আলোচনা শুনলাম। অনেক সময় ফাতাউতা খাটিয়া দিলেন কৃষক ভাই, তো ফাতা যে খাটিয়া দেন তখন আমার মনে হয় দেখমু তো আবার অনেক সময় ফাতা খাড়াই এখনো মাছে, তো ওটা আমার মনে হয় গাছকাপ মাছ,
0: তারপরে
1: ঘাস কাটিয়া দেন, ঘাস কাপেই খাইবা আর অন্য মাছে আর খাইতো?
0: অন্য রৌ মাছে অল্প অল্প খায় যদিও, কিন্তু অন্য মাছরা ওটা খাইতো ভালো পায় না। অথবা যেটা আমরা জাপানি পুঠি বলি, জাপানি পুঠিরাও ঘাসটি খায়। যদি আমাদের পুকুরে ঘাস কাপ এবং জাপানি পুঠি রয়েছে তাহলে আমরা এই পদ্ধতিটাকে ফলো করতে পারি, যখন আমরা ঘাস বা পাতাগুলি কেটে দিতে পারি।
1: আচ্ছা, তো ও বড় মাছের লগে ছোট মাছ কেটা হইতো না?
0: হ্যাঁ, এটাকে একদম হবে, এটাকে আমরা পলিকালচার বলি। এবং আমরা তো প্রিফার করি যে আমরা পলিকালচার করব, বড় মাছ এবং ছোট মাছকে মিক্স করে কালচার করব। যদি এটা কার্নিভোরাস মাছ থাকে তাহলে আমরা মানে ছোট মাছ কালচার করতে পারি না, কারণ ওরা ছোট সাইজের মাছকে খেয়ে ফেলে। কিন্তু যখন আমরা কার্পস এর কালচার করব, ওরা হার্বিভোরাস মাছ থাকে, ওই সময় আমরা ছোট মাছ বড় মাছ মিক্স করে পলিকালচার করাটাই অ্যাকচুয়ালি আমাদের জন্য বেশি লাভবান হবে।
1: আচ্ছা, তো আর এই এর মধ্যে যে থাকে যেমন টেংরা মাছ কইন, তারপরে অন্যান্য মাছ কইন, অনেক সময় দেখবা কিতা বড় মাছ কাটলে বড় মাছের ফেটর মাঝে ও মোকা দারকিনা ও ফুটি ছোট ছোট ওটা, ও ছোট মাছের কিতা বড় মাছ খাইলায়?
0: হ্যাঁ, এটার জন্য আমরা চেষ্টা করি যে পুকুরের মধ্যে কোন এমন কার্নিভোরাস মাছ যেটাকে আমরা বলি, ট্যাংরা যেভাবে আপনি বললেন অথবা চিতল মাছ, এইগুলি মাছ যখন পুকুরে থাকে তখন ওরা অন্য ছোট সাইজের মাছকে খেয়ে ফেলে। তাই যখন আমরা কার্নিভোরাস মাছ দেই পুকুরে তখন আমরা সবসময় এক সাইজের মাছকে দেই। এক সাইজের মাছ থাকলে ওরা একজনের জনকে খেতে পারে না বা অন্য মাছকে খায় না। কিন্তু যখন বিভিন্ন সাইজের মাছ থাকে এক পুকুরে এবং সবাই যদি কার্নিভোরাস থাকে অথবা যারা বড় সাইজের মাছ রয়েছে ওরা যদি কার্নিভোরাস থাকে, তাহলে এইসব কেসে আমরা দেখতে পারি যে অন্য মাছের ভিতরে ওই যে পেটের মধ্যে আমরা অন্য মাছ পাই, সেটা সাধারণত কার্নিভোরাস মাছের মধ্যেই পাই।
1: আচ্ছা, তো মাছের যোগান দিতে হইলে এই আপনি জিলাখান কইলা, ইলাখান যদি কোনো কৃষক দাদায় চাষবাস করুন তাই অবশ্যই উপকৃত হইবা।
0: হ্যাঁ, একদম।
1: আচ্ছা, আর কোনো কৃষক দাদায় যদি ট্রেনিং নিতে আসেন, ট্রেনিং এর ব্যবস্থা আছে আপনারা?
0: হ্যাঁ, একদম, দপ্তরেও ট্রেনিং এর ব্যবস্থা আছে এবং আমাদের ত্রিপুরা ফিশারি ডিপার্টমেন্টের অনেকগুলি ট্রেনিং শিডিউল আছে, ওরা আমাদের দপ্তরে গিয়ে জেনে নিতে পারে। এবং বাইরে থেকেও অন্য অন্য সেন্ট্রাল ইনস্টিটিউট এসে এসে মধ্যে মধ্যে ট্রেনিং গুলি দিয়ে যায়। তাই ট্রেনিং এর ফেসিলিটি পুরোপুরি আমাদের কাছে রয়েছে ডিপার্টমেন্টে।
1: আচ্ছা, খোঁজ রাখুন লাগবে।
0: হ্যাঁ, একদম।
1: আচ্ছা, তো দাদাবাবু খুব মূল্যবান আলোচনা আমরা কৃষক দাদারা শুনলা, তারা উপকৃত অবশ্যই হইবা। তো আজ আসরতনে উঠি যাইলাম গিয়া, আপনারে আবারও নমস্কার জানাইয়ার, আর আসরতনে উঠি আর গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মোর, শুনো শুনো চাষি ভাই,

আষাঢ় বৈশাখ মাসে শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া তিথি রবিবারে উৎপত্তি হল পুণ্যময় সত্যযুগ। এ যুগে পাপ নাই, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ অবতার। এ যুগে তারক ব্রহ্মণা।

কোন এক কার্তিক মাস শুক্লপক্ষ নবমী তিথি সোমবারে নেমে এলো ত্রেতাযুগ। এই যুগে এক ভাগ পাপ তিন ভাগ পুণ্য, বামন পরশুরাম আর শ্রীরামচন্দ্র অবতার। এ যুগের নাম

ভাদ্র মাস ত্রয়োদশী তিথি বৃহস্পতিবার উৎপত্তি হল দ্বাপর যুগ। এই যুগের অবতার শ্রীকৃষ্ণ স্বয়ং এবং বুদ্ধ, অর্ধেক পাপ ও অর্ধেক পুণ্য, জ্ঞাননিষ্ঠ ব্যক্তিগণের আশ্রয় যে নাম।

অতঃপর এলো এই বর্তমান কলি। কোন এক মাঘ মাস পূর্ণিমা তিথি শুক্রবারে এই যুগে পাপ তিন ভাগ পুণ্য এক ভাগ, তাই দেখে পরম করুণ শ্রী চৈতন্য দেব অবতীর্ণ হলেন নবদ্বীপে নাম সংকীর্তন প্রচারের জন্য।

এতক্ষণ শুনলেন কিষাণবাণী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী আগরতলা তাবুক সিয়াংজা গোছি নিতিনি নি হরনি ককবরক আওয়াই পান্দা পান্দানি পুইলা ওখানার জাগানে তিনি রেডিও সিরিয়াল

বিলম ব্যাখ্যা তাবুক চেংজাগো ভারত সরকারনি মিনিস্ট্রি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নি বিজ্ঞান প্রসার মথাবাই ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি নি কথালায় সংসাজাক পান্দা ছয় সীমা কক

পান্দা হর কাশুদি হর অংখাচিনি লাংমা বাইক দালজাক সালবুরনি সঙ্গ চাথানি হর নাঙ্গু অবন কারিব যে সাবেরামনি ইন্ডাস্ট্রি এবার তাই কুবুনি সামুং রগব হর করি খাই অংয়া হরচিনি লাংমাও ন সালব্রুমনি কবমা সামুঙ্গ নাঙ্গই দঙ্গু ফিয়াবা হর জেফ্রুফানো দেরাও খিগলাইমানো হর নাংখাই মুংসাফানো মারা গিয়া হাতাল নচাওই থাংরাও হাইনি বাকইন হর নচং কিরিনানি নাঙ্গু হর খামুই খরক বুসুনি নুখুং থাপলা চাকা অব লেখা জোখা করিখা হর নচং শাক নাংথাইয়া অংমানি বাকইন ম হাইদেরাও গ্লায়ু বাহেকে হর নাঙ্গইমান রমদি বলনি থাপা এবা গ্যাসনি থাপানি বিশিংতইন হর নাঙ্গই মানু জরা জরাও ইলেকট্রিক্যাল তার বাই তার নাঙ্গইব হর বাঁচাও মমতাই কুপিনি চাতি বাইব

0: 그렇게 아니 뭉사파는 그렇게 하이 하이 무타이로 능아노 오모타무 카이마 클라이캬 아니 따북 뭉사파는 그렇게 안 따북 버릇동 지나이 따클라이치니 카미 오모타무 마 클라이캬 달산에 비싱거노 따북 백해 누쿵쿵타모 허나 마 클라이캬 따북 배 방노 데라오 클라이작망 무타이로 능승노 따모 নাই খেলাই লিয়া দাতা মো মতাই
1: রব কেবে নিবাগা নক নি মাইলে মাই ক মালতি নিবাগ নিংতা জে গেস ভাই মামু সঙ্গে চানা হনে কক থাইসা মান মানে কি ছাবন বুকুং ন সৈরি সি মান লিয়ে পাই মার ফেকা তাবুখ নুখাদা নুকুং থাবলা চাই থাকা
2: মানে মাংখা আরো মাং মাজরা বেলায়ো আংদা নগ হর শুন নুকুং গজাসা মুংস অংখাই ন আনি কপাল মাং ন থক
0: নং না কক রং নম থাকবাইলা হানি সানি বখরক সয় কিরং ইচং ও বিয়াং নি থামছে বিয়াং লাইনাছে
2: তাম খাই তং ছ ইয়ং
0: তালি খা হামিয়া নি নিয়ং মা তাই তাম খাইনাছা তং খা তাই ক হাইন নুগিয়া দা তং না নকৰি সানা মাই কিৰি কানারি কিৰি মা হাই তাবো বৰস তং সিনানি বাহাই কাই সানানি আবুন ওয়ান সুগুনি কুলপা ইয়াং ইচং তা নুগিয়া দি বানি ক বেমন হাতাল চাওই খামই থামাইকা
2: খনাদি হিঞ্জাক তিং গয়ং তাবুক অবন ওয়ান চুকুই তাম খাইনাই জে মানে এঙ্গই না থাঙ্কা তাবুক জাং জাং খাই বিদেশি খলা খালাই লাগিরা দি মুংসা তো মাং লাইনাই বলে
0: সিনি কামি ওমো তাম মা কলাই খা সাইমালি গে নাইলা তার সানে বিসিং গন ওয়া ছন খুং তাম হ নাঙ্গি থাঙ্কা
2: ইয়ং অবু খাই চিনি বসায়া তঙ্গো বতই রং ন কাতিনার সিয়ানি বগি ন অবু হাইরক উঙ্গু
1: হিমা নং সৈকং ন সাকা আংলাইনি বাসৈন সে সাকে গেস নি থাবারক তা হিন্দি হই চিনি বল বানি সংবাইয়া আবো বানি সঙ্গে গোলবাইয়া তাই বি বুকুং গসিরি সিমালিয়া পাইমার ফাইকা নিয়ে দা
2: তামে আনুসিমি পাইনা না গেস ভাই মামু সঙ্গে দা নগ হর নাংবা তিনি বাইকে সাচি সঙ্গা নগ গেস পাইমানি বল ভাই মাং ন আসুক আসুক সাল সঙ্গে দখনাবলে গেস ভাই সঙ্গে মহাই রাইসে আনু না মাজরা বেড়ানি আনু খুঙ্গ জেসা মৌসং খাইন আনু মাং মেজরা বেলায়ো আনু খুঙ্গ তাই টংনিয়া দিনে নাজে থাকছি নাই
1: থাকে তাবু নখরে থাকে তাই তা হাফাই দি নখলাং দে
2: আহা নরকম তাম আংলাই মানে কলাই খেসা কিসা সিরিং সিরিং বাইলা খানাদি দাদা বাসই তাই ইয়ং নব খানাদি হিনজাকতে ইঙ্গু যিনি কামি ও পুইলা ইয়ং দুলানি নক হর খামকা ইয়ং দুলান হরনি চামুং চাবই থুয়া মকই দুমা নংখা হংকাইবা আচমসা মুতরি থানে বি দাপানি হকে থুয়া মকলাই খা হংকাইবা অবাইনি বি নক খামকাতা আবুনি ওলখাই দা সম্বুনি নক হট খামজাউখা অবব দা সম্বুনি বুমা মতাই নক মতাই না থাংপুরু বসুক হর কত্রা মানাই অববাই থুঙ্গি টংখা হংকাইবা বাহাই বাহাইকে হর নামজাউখা হন্তা তাবুক নরং নক খাইলে বাহাইকে হর খামকাবা অবলে আং সাউই মানলিয়া
0: আবুন তাবুক সাউই তাইতাম খাইসিনানি খামকা পাইখা বন সালাইতাই হামছি ওহাই যা
2: ইয়ং অবত সালাই তো হামানি করেই নো ফিয়াবা থি নাঙ্গ নিনি বিনি হাইকে ও কামি ও তাই ওই সামু হাইরক তা অংথুং বনলেমা নাইলাইনাই বিলে
1: আমলে নাইনারক দংবা কৈসিমা
0: দ সাগ্রা আসা ইয়ং সিমা তাবুক তামর খাইকাই জানো
2: ইয়ং জং মো হাই হর নি কাতিনা হংকাই বাহাই বাহাইকে কাতিমান বন তুই জিং হর থানায় বেদক থাঙ্গে সাল চাষ বুঝিলাই ফাই মানখাই না যাওয়া
1: নাব সৈকং সাকা কৈসিমা বন কারিব তাবুক চিনি ন খামানি ন তুইব কিসা চুবা চুদা তং আবু সালাই ফাইলাই থ হিন্দি কে

0: দাদা আয়াং ওই আয়াং সি ফাইদে ই কো অবসে হর বু থান নাই অফিস
1: ও ও বাদা দয়া কোন দিন দি কই সীমা নং নকি সা যাইকে সাদি দা দো
0: নং তা ওয়ানা দি দাদা হিম দে আংসে তঙ্গু জরা জরা নং ব থাইচা থুসু সাদি তা দাদা দো
1: দ হিমলা আং ব থাইচা থুসু ছাছরি রবান তা
0: ফাইদি দাদা ই কো অমন অফিস হানি চেম্বার স্যার ফাইদে মানো
2: ফাইদি আসুক বাজি তামো বমতে সামঙ্গ ফাইলাই মানি
0: খুলমকা স্যার
1: খুলমকা স্যার
2: নংখা হামবাই সাদি তামনি বাকি ফাইলে মানি
0: স্যার মিয়া হর ইক দা পরে শুনি নক বেবাক ন খামুই থামবাই কা তাক বড় বেলাই ন দেরা অক লাই যাক মিয়া হর নরনি অরনি ন হর বো থানাই মাল খুঙ্গ থাংমালে থাংক তোমা খাইবা সলাবলিয়া বা বেবাক ন পাশুকি থামবাই কা দা
2: অ অবনি নক দা নং দা ন মিয়া ফোন খাইনাই
1: ই স্যার আং নো আনি নক নো মিয়া বেবাক ন খামুই থামবাই কা মূ সাপন মারাগলিয়া স্যার জাবো তংনা চানা সে বি আলো কলাই তঙা স্যার
0: অবনো স্যার নরঙি থানি কিসা সে চুবা চুমু রোগ দে মানা তং
2: চুবা চুলে সং তাম নরুনানি দং তোমা খাইবা নংনি নক খামানি রিপোর্ট আং রিউই মানু আবনো নরক তলাঙ্গুই ডিএম অফিস থাঙি রুইদি বড় সে নরক না চুবা নাই রক
0: হামবাই স্যার তাই কাইসা কক সানানি মুচুমাকে হাইছে স্যার
2: সাদি তামনো সানানি মুচু
0: স্যার চুবাসুনি বাকি তো নাবুক রিপোর্ট হরকাই যাবুক ডিএম অফিস থাংতি কলাঙ্গি থাকায় খাকাই অব অঙ্গিব থাঙানো আং তাবুক সানা নাইমাকাই হাইসে স্যার হরনি জঞ্জাল ন কাটিনা হংকাই তামো তামো খাইথাই রতং বতৈ রং নামিনী বড় রং নিসা সাবই খনারি দামানো স্যার নং
1: আও স্যার নরকি বড় রক কামিও থাঙি সাকালে কামিনি বড় কিসা খেলা খানাবায়ানো
2: গাহাম ককসেবলা থাকাইটা জংবা হাইনসে আমচাই গুরু উইনাই হরনতই অ্যাওয়ারনেস ক্যাম্প খাই তংলে
0: হাইকে স্যার বুফুর রগত থাংলাই জন্য তাবুক সাউজার হর মানসা
2: মানো তাম মান্যাং নাই দংরা খুঁড়ি খাই আং কিসা ক্যালেন্ডার নাইগ্রানা তিনি তো ১৩ তারিখ খনাকে ১৪ ১৬ তারিখও থাকে কামিনী বড় রক জরাদারি মান্য
0: মানু স্যার মানানো ব্লেদা পড়ে
1: তাও মাইয়াং নাই স্যার তাবু নাতা হরনি জঞ্জালো কলাইমা জরা ফাইজি স্যার বেলেকে কাহাম চিং নাই
2: কক রই হাইকে নর কিসা বেবাক নন সাউই তনি বাজি দো হাইকে মিয়া নক খামজাকনা নি বুমুলে বেনুস হনবলা না
1: ই স্যার আবানি বাবনু চিনি নক মিয়া খামুতা
2: ও হিন্দি নং নক খামানি রিপোর্ট অমন তলাঙ্গই ডিএম অফিস রিখেন উঙ্গানু হাইকে আসুন কক দো হামবাই নরক ন মহাইকে ফাইলমানি বাগৈ
1: খুলমকা স্যার হংকা
0: খুলমকা স্যার নন বেলাই কেন হামবাই আসুন কক স্যার জং তাবুক হিমগ্রা খা
2: ওকে মালাই নাই
1: হাইকে স্যার জং থাঙ্কা
2: দ দ আসুন কক দো হামবাই

俺都呀，都下来，地方嘞，地方上买个包个吃，都不上了。

तलाया दा सफरी बोग ससरी लंक

আছে জরা বিশ্বপতি দেববরমানী খরাংবাই যাদুনী রোচাব মুং খানা বাইখ্যা আকাশবাণী আগরতলা অরণ্য পাইখ্যা চিনি তিনি হরনি ককবরক আওয়াই পান্দা যত নন হর কাহাম।

0: আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে BS6 মানের যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 8 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। দিল্লিতে আজ একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলো ক্লাসিক দাবায় 8ম রাউন্ডে বিশ্বের 1 নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি বলেন, এর ফলে দেশের বিমান উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে।
1: আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে অধ্যক্ষতা মে ক্যাবিনেট মে বহুত বড়ে মহত্বপূর্ণ ফ্যাসলে লিয়ে গয়ে হ্যায়, জিসমে আজ কি জো ওয়েস্ট এশিয়া ক্রাইসিস কে কারণ ATF এভিয়েশন টারবাইন ফিউল উসকা জো প্রাইস বড়া হ্যায় অর উসকা জো ইম্প্যাক্ট আ রহা হ্যায় এভিয়েশন সেক্টর পে উসকো মিটিগেট করনে কে লিয়ে 10,000 করোড় রুপিস কা এক ATF প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড ক্রিয়েট কিয়া গয়া।
0: মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী 36 মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক ও বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে।
1: दिल्ली के पॉल्यूशन को रोकने के लिए लगातार कई स्टेप्स लिए जा रहे हैं। उन स्टेप्स में एक बहुत बड़ा निर्णय लिया गया कि जो 40% कॉन्ट्रीब्यूशन है पार्टिकुलेट मटेरियल का, वो ट्रांसपोर्टेशन सेक्टर के कारण आता है और उस ट्रांसपोर्टेशन में जो सबसे बड़ा कॉन्ट्रीब्यूटर हैवी ट्रक्स और बसेस, पुरानी ट्रकों और बसों को रिप्लेस करने का इसमें फैसला लिया गया।
0: দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল ছাড়াও হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি রামেশ্বর থেকে ওড়িশার পারাদ্বীপ পর্যন্ত একটি নতুন উপকূল মহাসড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। এই মহাসড়কের জন্য 8,300 কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও মন্ত্রিসভা 31 নম্বর জাতীয় সড়কে খাগাড়িয়া পূর্ণিয়া সেকশনের উন্নয়ন এবং 231 নম্বর জাতীয় সড়কে বিহারের অংশটিকে 4

0: আইনে পরিণত করার জন্য 3,936 কোটি টাকা অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা ডি কে শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বেঙ্গালুরুতে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট তাকে পদ ও গোপনীয়তা শপথবাক্য পাঠ করান। সিদ্ধারামাইয়া মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা ডক্টর জি পরমেশ্বর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের সঙ্গে আরও 12 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ বেশ কয়েকজন বরিষ্ঠ কংগ্রেস নেতা এবং তেলেঙ্গানা, কেরালা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাক্তন ডেপুটি স্পিকার রুদ্রাপ্পা মানাপ্পা লামানিকে মনোনীত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় ডি কে শিবকুমারকে অভিনন্দন জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী তার কার্যকালের জন্য শুভকামনা জানান। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণের কল্যাণে কেন্দ্র কর্ণাটক সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 18 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খুলে দিয়ে পরিষদীয় দলের এই বিভাজনকে মান্যতা দেন। এর আগে আজ সকালে রাজ্য বিধানসভায় নৌশের আলী হলে দলের 58 জন বিধায়কের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা নির্বাচিত হন। মুখ্য সচেতক হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামান। পরে ঋতব্রত সাংবাদিকদের বলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী মনে করেন এবং বিধানসভায় তারা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন।
1: রাজ্যের এই 18 বিধানসভার দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকার যেটা ভুল করবে, সরকার যেটা ঠিক করবে না, সরকারের চোখে চোখ রেখে সেটা হাউসের ভেতর যে এমপি থিয়েটার, সেই এমপি থিয়েটারে যেমন লড়াই হবে, হাউসের বাইরে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াই হবে, রাস্তাতে সেই লড়াই হবে। আবার সরকার যদি কোনো সদর্থক ভূমিকা পালন করেন, আমরা সেই সদর্থক ভূমিকার প্রশংসা করতেও কিছু বা হব না।
0: আগেই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উপনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে ঘোষণা করেছিল। যদিও আজকের ঘটনাক্রমের পর এর আর কোনো মান্যতা রইল না। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। দিল্লির মালভিয়ানগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক, তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছেন, আহতদের তিনি দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে, আহতদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়া হবে বলেও তিনি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজের ব্যাপারে যোগাযোগ রাখছেন। আহতদের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় প্রথম দফায় আজ 28 লক্ষের বেশি আবেদনকারীকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এ উপলক্ষে নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজের সূচনা হয়। অনুষ্ঠানের প্রতীকীভাবে 5 জন মহিলার হাতে অনুমোদনপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। আগামী 3 মাস ধরে এই প্রকল্পে নাম নথিভুক্তিকরণ চলবে। পাশাপাশি প্রতি 7 দিন অন্তর নতুন করে কতজনের আবেদন যাচাই হয়েছে সেই তথ্য প্রকাশ করবে সরকার। নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ভুয়ো নাম এবং অযোগ্য প্রাপকদের চিহ্নিত করতেই নতুন করে আবেদনপত্র নেওয়া হয়েছে। যোগ্য ভারতীয় নাগরিকদের প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন। অনুষ্ঠানে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানান, প্রকল্পে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে প্রাপকদের তালিকা ব্লক, পঞ্চায়েত এমনকি প্রয়োজন হলে বুথভিত্তিক স্তরেও প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারম্যান রবি লামিছেনের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের প্রতিবেশী প্রথম নীতির আওতায় নেপাল একটি অগ্রাধিকারপ্রাপ্ত অংশীদারী রাষ্ট্র। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিশেষ ও বহুমুখী সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ভারত নেপালের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। জাতীয় মানবাধিকার কমিশন উত্তর

ঝাঁসিতে ওড়িশার এক আদিবাসী মেয়েকে পাচার, বিক্রি এবং যৌন নিপীড়ন করার খবরের প্রেক্ষিতে ওড়িশা ও উত্তরপ্রদেশ পুলিশের মহানির্দেশক এবং ঢেঙ্কানালের জেলা শাসককে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে মানবাধিকার কমিশনের দুই সপ্তাহের মধ্যেই এই বিস্তারিত রিপোর্ট তলব করেছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক পরিচালিত ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অব ইন্ডিয়া NFDC, NFAI কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের সমস্ত পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র সফলভাবে 4K রেজুলিউশনে পুনরুদ্ধার করেছে। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলো ক্লাসিক দাবায় অষ্টম রাউন্ডে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। একই প্রতিযোগিতায় এই নিয়ে দ্বিতীয়বার কার্লসেন প্রজ্ঞানন্দের কাছে পরাজিত হলেন। উল্লেখ্য, কার্লসেন ক্লাসিক্যাল দাবায় মোট 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেঠি চীনের ওয়েং হং ইয়াংকে 8-21, 22-20, 21-15 হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার 1000-এর দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা কক্তমা পরিও সবিতা দেবর্মা তিনি কক্তমা বুবাক রকংখা রাষ্ট্রবক রক দ্রৌপদী মুর্মু হাকতর গ্নাঙ্গে আদিবাসী হদানী বেবাক ফাইসিংনি হামক্রাইতাই হুকুমনক রাগ লাইনানি শাখা ফান বক্সিনখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খনা শালিনী বাগৈ হাস্তে বেড়াইমাও ফায়েন কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহানী আচুকাংবাই খনা শিলং উত্তর শালকা পরিষদনি এবার এন ই সিনি ফিল্ডসনি চিথাম ককলাম পান্ডা সংসার জাগান মন্ত্রীরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তিনি থৈরি মুনি জুদা জুদা ক্লাব তাই হদানি সংসানায় মথারত্ন বলাই কক শাখা তাবু কক তোমার শুক্র বই রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু হাকতর গ্রাঙ্গাই আদিবাসী হদানি বেবাক ফাইসিংনি হামক্রাইতাই হুকুমনক রাগ লাইনানি শাখা ফান রেখা তিনি দিল্লি গতালনি বিজ্ঞান ভবন আদিবাসী নতুই ককচং লাইনক বাই সংসাজাক আদিবাসী রকনি হামক্রাই মথারত্ন রাগ লাইনানি তাই আদিবাসী হামক্রাই তাংবতাং বেচে বসং সম্মেলন রাষ্ট্রবক্রক শাখা রাষ্ট্রবক্রক আদিবাসী হামক্রাই যত বেচে হামক্রাইতু বনানি কবগী শাখা আদিবাসী হদানী শিক্লা রকনি বাকে বরম গ্রাম সেবক যত আদিবাসী চড়াই রকনি বাকে রিংনক মানসগ্রী নাই বশাখা আদিবাসী শিক্লা রকন থংমুঙ্গ মানজাকগ্রী খাতুং রানী বাকে গরংজাক তাংফাং রকন জাইখে বার জানাহানী নাই হই শাখা
1: মুঝে ইয়ে জানকার প্রসন্নতা হুই হি ইস কনক্লাভ মে ট্রাইবাল ডেভেলপমেন্ট সে জুড়ে সংস্থাও ও মানব সংসাধন কে বিকাশ সে লেকার কে বিত্তীয় ব্যবস্থাও তক তথা মনিটরিং সে লেকার কে স্কিম ডেলিভারি তক অত্যন্ত মহত্বপূর্ণ আয়াম পর চর্চা হোগি মুঝে আশা হে কি সভি এজেন্সিজ ও প্রজেক্ট মে কার্যরত লোক সুবিচারিত নির্ণয়ক আধার পর আগে বড়েঙ্গে ইসি জনজাতীয় সমুদায়কে প্রত্যেক ব্যক্তি তক বিভিন্ন যোজনাও কা লাভ পৌঁছ পায়েগা
0: কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খনা সালনী বাকে হাস্তে বেড়াইমা ফায়েন বখনা সানজাও গুহাটিনি সিমি বীরখুং বাই আগরতলা ফায়েন শনি এবার জুননি সালবা সালমারিও আগরতলানি কচাম রাজভবনী পুষ্পবন্তক প্যালেস হোটেলনি হা মতাই রেমাও মানজাগান দি বড় সালথাং ত্রিপুরা হাংকরনি লঙ্কামুড়াও বিএসএফনি আরি ক্যাম্প বেড়াই নাইন আবনি উল ব শালবাগান বিএসএফনি আউলি নাইখুঙ্গ কুচুক বেরামনি পান্ডাও মানজাগান পান্ডাও মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সচিব অক্রা পুলিশনি দাগিফাং অক্রা বিএসএফনি আইজিএন নখবৈ কুচুক অফিসারক মানজাকানি ককতঙ্গ কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহানি আচুকফাং বাইখানা শিলং উত্তর শালকা পরিষদনি এবা এন ইসিনি ফিল্ডসনি চিথাম ককলাম পান্ডা সংসার জাগান ককলাম পান্ডাও আমচাই হামগ্রাইনি বাকে খাজা কুচুক বেরামনি টাস্ক ফোর্স রকনি সামুং চাষারি মাতুয়ে ককলাম সালাই জাগান বেড়াইখিরি হোক বা রাং ফুনাংমুং বাংরানী দুধ তক্তৈ আকরক বাংরানী থংমুং বেখ্রেব হামগ্রাইতাই ইয়াকনি স্নামজাক মানাইনি শাখাও বখনা ককলামও তিসা জাগান নর্থ ইস্টনি বিজন প্ল্যান নৈশাই ব্রিচিসিনি বিশিনি বিশিং উত্তর সালকানো কুচুক হামক্রাইয় লাংনানী বাকে অককলাম সালাই জাগান খনানী ককলাম পান্ডাও উত্তর সালকা আমচাই এবার

ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য, এম সিন্ডিয়াডাই ডোনার মন্ত্রী, ইয়াকসু ডক্টর সুকান্ত মজুমদার উত্তর শালকা কাইচার, হাস্তিনি হাস্তে ভাতাই মন্ত্রী অক্রারক মানজাগানা। কেন্দ্রনি ককথুম আওয়াইতাই সংসদ বেড়ামনি মন্ত্রী ইয়াকসু ডক্টর এল মুরুগান্ট মিজো তামো হাফাংনি বেড়াইমুঙ্গ তিনি কুলাশানি কুলাশনি হাংখর বেড়াই নাইখা ব আরও জুদা জুদা এনজিও নি আদংরক বাই ককলাম সালাইখা ককলাম পান্ডাও বসাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনি অজামা বাই কেন্দ্রনি হাফাং উত্তর শালকানি হামক্রাইন সেকাংবাড়িয়া মকল কাইতংক। কেন্দ্রনি শিকলাতাই থংমন্ত্রী মনসুখ মান্ডবিয়া হাকতরনি শিকলারকন সাইকেল চালকনানি গরংতাই শাক কাহাম কখরাং হাকতর সামতি সাতানি অজমানি বারজা ইয়াচাকনানি কবকা হায়ুং সাইকেল সারদ্রগী ভিডিও কক মুঙ্গ মন্ত্রী শাখা সাইকেল চালকগী তংখে শাক হাম কাহামনি লগে তংখরব কাহাম উঙ্গ। রাংমন্ত্রী প্রণজিৎ সিংহরাই তিনি কামালগাত ইকফাই ইউনিভার্সিটি নি পান্ডা কাইসাও শাখা হাস্তেও থানাই রাং বিশিও জিএসটি থুম্মানি মারি বাংখা তিনি ইকফাই ইউনিভার্সিটিও সালথামনি নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মস ইন ইন্ডিয়া ইমপ্লিকেশন ফর ইকোসিটি এফিসিয়েন্সি অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমিক গ্রুথ বুমঙ্গই ককলাম পান্ডাও ককনার থানি ব অকক শাখা পান্ডাও ইকফাই ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর প্রফেসর বিপ্লব হালদার তাই রেজিস্টার ডক্টর এ রঙ্গনাথ জিএসটি নি জুদা জুদা বখাকনতই সালাইখা। মন্ত্রীগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তিনি থৈরিমুংনি জুদা জুদা ক্লাব তাই হদানি সংসানাই মথারক্ন বলাই কক শাখা তিনি রামনগর নি তিন নং রুট নি রামকৃষ্ণ ক্লাব নি যোগালিজাক থৈরিমুং শিবির কক নারক থানি বসাকা সাক হামনক নি ব্লাড ব্যাঙ্ক রগ থৈ মানথগ্রী তনি থানি মুংসা কেবং মুংক্রৈ হিনৈ আরও মানজাকা আউলি নাইখরাই মেয়র দীপক মজুমদার। আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই দংবায়ো আকাশবাণী ককতুমানি আপডেট মানানি বাকে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর অ্যাপস তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবারও কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মানাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গানা। হুকবার মন্ত্রী রতনলাল নাথ শাখা তিনি নিশিমে অনকটি হাঙ্কর বানিয়া তাই কুতই আঙ্গুর কাইনানি চেঙ্খা আবো হাস্তিনি বাগে লাইবুমা হুকবা মন্ত্রী তিনি কৈলাসহর নি অনকটি হুকবা শৈশিমুং কেন্দ্র বস্কাঙ্গ আঙ্গুর কাইনানি শাখাও অসামুং বুতাংন চেঙ্গে অকক শাখা বস্কাং শাল আঙ্গুর কাইমানি বিশিংতি হাস্তিনি রাংথং কাহাম অঙ্গানো পান্ডব থংমুং থংমন্ত্রী টিঙ্কু রায়শাখা বস্কাং শাল আঙ্গুর কাইনানি তৈয়ী কতাল দগলাম ফিয়গৈ রেখা কৈলাসহরনি হুক বা শৈশিমুং কেন্দ্র পান্ডব ককনা রেখা উনকোটি জেলা পরিষদ নিয়ে কাস্কু অকরা অমলেন্দু দাস হুক বা দাগিফাং ডক্টর ফণীভূষণ জমাতিয়া মহারাষ্ট্র নিয়ে পুনেও টংনাই ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেপসনি দাগিফুং দাগিফাং তাই কৌশিক ব্যানার্জি আকর্ষণ পান্ডাও হুকবার ক্লাইনাই রকনি বিশং হুকবানি মানি বাগজাখা হায়ুং বাইসাইকেল সাল তিনি উনকোটি জেলা কৈলাসহর পালাইজাখা আবনরগে বি ফিট অ্যান্ড ফিট আদার্স মথানি বখাক্তি তিনি ফুঙ্গ বাইসাইকেল নি রেলি অংখা তাকলাইনি ও সালনি ওয়ানসুকমং অংখা কাইসা কখরাং থিনাংনি বাগেই সাইকেল হাস্তিনি বুড়িরক্ন শাকবাইথং ইয়াকুংবাই বাচারানানি বাকে গ্রামীণ জীবিকা মিশন তাংবতাং চাষামানি লগি কাইসা খুরসা জাকনাই সামুং খ্লাই তঙ্গ তিনি খোয়াই ব্লকনি শালথাং সোনাতলা গ্রাম পঞ্চায়েত নি অজগরদিলা গামী ও তীব্রা গ্রামীণ জীবিকা মিশন তাংবতাংনি রাংথঙ্গ চুবানানি বাকে বুড়িরক্ন কাইসা আ ফুরান্নানি বাকে স্নামঘর চেঙ্গিরেখা আবনো চেঙ্গিরেখা খোয়াই জেলা পরিষদনি আচকফাং অর্পণা সিংহ রায় তাবুক নবার তৈবানী কক ভারতনি নবার তৈবার বেদেক শাখা বস্কাং দামনৈ চিবিনি বিশিং শালগ্রা শালথাংনি নবার কেরালম হাফায়না ইয়াঙ্গ বস্কাং শালদক তাই শালসিনি জুন শালমারিও ত্রিপুরা মণিপুর মিজোরাম তাই নাগাল্যান্ড কবাংখে ওয়াতৈ ওয়াইমানো আগরতলানি নবার তৈবানী নাইখুংনি বখাংতৈ সাজাখা বস্কাং দামনৈ চিবিরিও শালথাং দলাই খুয়াই তাই সিপাহীজলা হাংকর কুটুং নবার শিবসাই তংনাই খনা সালনি শাখানি তুংমারি 36 ডিগ্রি সেলসিয়াস তে খামাও 27 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনিও তঙ্গৈ মানো তিনি সালনি শাখানি তুংমারি তংমানি 37 ডিগ্রি সেলসিয়াস তে খামাও 20 ডিগ্রি
নিজিদক।

0: 0.2 डिग्री सेल्सियस कक्टुमा पाइनानी सेखा कक्टुमा बुबाग्रक तेवेश साफिर রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু হাকতর গ্নাঙ্গে আদিবাসী হদানী বেবাক ফাইসিংনি হামগ্রাইতাই হুকুমনক রাখলাইনানী শাখা ফান বক্সিনখা কেন্দ্রনির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খানা সালনী বাগে হাসতে বেড়াইমাও ফায়েন কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহনি আচুকখাং বাইখানা শিলং উত্তর শালকা পরিষদ নি এবার NEC নি ফিল্ডস নি জিথাম ককলাম পান্দা সংসার জাগান মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তিনী থৈরি মুংনি জুদা জুদা ক্লাব তাই হদানি সংসানাই মথারত্ন বলাই কক শাখা কক্তমা তিনানি বাগে অরণ পাইখা উল্লি কক্তমা অয় এঙ্গানে খনা ফুং দামসিনী সতী ব্রিচিও
1: সোলার রুফটপ লগানে কে লিয়ে সরকার মদদ করেগি

0: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के विजन से बिजली बिल से मुक्ति और बिजली की बचत के लिए पीएम सूर्य घर मुफ्त बिजली योजना का शुभारंभ किया जा रहा है। आप भी बेहद सरल प्रक्रिया द्वारा अपना रजिस्ट्रेशन करवाएं और 300 यूनिट मुफ्त बिजली हर महीने पाएं। सौर की शक्ति, बिजली बिल से मुक्ति। अधिक जानकारी के लिए pmsuryaghar.gov.in पर संपर्क करें। भारत सरकार द्वारा जनहित में जारी।
1: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল দুদিনের রাজ্য সফরে আসছেন। আগামীকাল শিলংয়ে এনইসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশজুড়ে আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, আজ থেকে ঊনকোটি জেলায় বাণিজ্যিকভাবে মিষ্টি আঙুর চাষের প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলমে প্রবেশ করবে। এবারে বিস্তারিত খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল দুদিনের রাজ্য সফরে আসছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলায় আসবেন। পরদিন অর্থাৎ 5ই জুন সকালে আগরতলায় পুরাতন রাজভবনে পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমি পূজনে অংশ নেবেন। দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামুড়ায় বিএসএফের সীমান্ত চৌকি ঘুরে দেখবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফের সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফের আইজি ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে আগামীকাল শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের অর্থাৎ এনইসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে আঞ্চলিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির জন্য গঠিত উচ্চস্তরের টাস্কফোর্সের অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে। পর্যটন, কৃষি ও উদ্যান পালন, বিনিয়োগ প্রসার, দুধ, ডিম, মাছ ও মাংসে আত্মনির্ভরশীলতা, ক্রীড়া প্রসার, অর্থনৈতিক করিডোর, উন্নয়ন, পরিকাঠামো ও সংযোগ এবং তাঁত ও হস্তশিল্পের উপরও আগামীকাল অধিবেশনে উপস্থাপনা করা হবে। নর্থ ইস্ট ভিশন প্ল্যান 2047 অর্থাৎ 2047 সালের মধ্যে উত্তর পূর্বাঞ্চলকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সংযোগ, উদ্ভাবন, স্থায়িত্ব এবং সাংস্কৃতিক সমৃদ্ধির এক প্রাণবন্ত কেন্দ্রে রূপান্তরিত করার জন্য একটি দীর্ঘমেয়াদী রূপরেখা নিয়োগ এই অধিবেশনে আলোচনার কথা রয়েছে। আগামীকালের অধিবেশনে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন অর্থাৎ ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া এবং ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, উত্তর পূর্বের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগণ উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা রাজ্যে বর্তমানে স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। আজ রামনগরের 3 নম্বর রোডের রামকৃষ্ণ ক্লাবের আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত স্বল্পতা মেটানোর ক্ষেত্রে স্বেচ্ছা রক্তদানের বিকল্প নেই। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুম।

0: তার।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশ জুড়ে আদিবাসী সমাজের সার্বিক উন্নয়ন এবং সাংস্কৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলি শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলনে রাষ্ট্রপতি বলেন, এখনও আদিবাসীদের এমন কিছু অংশ রয়েছে যারা সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবগত নন, তাই উন্নয়নের সুফল আদিবাসীদের প্রান্তিক গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে হবে। রাষ্ট্রপতি আদিবাসী কল্যাণের প্রতিটি বিষয়ে উন্নয়নের আহ্বান জানিয়ে বলেন, আদিবাসী সমাজে যুবকদের জন্য মর্যাদাপূর্ণ চাকুরি এবং প্রতিটি আদিবাসী শিশুর জন্য বিদ্যালয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আদিবাসী যুবকদের ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা এবং আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে প্রতিভাবান এবং তাদের সম্ভাবনাকে চিহ্নিত ও বিকশিত করার জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে।
2: मुझे ये जानकर प्रसन्नता हुई है कि इस कॉन्क्लेव में ट्राइबल डेवलपमेंट से जुड़े संस्थाओं और मानव संसाधन के विकास से लेकर के वित्तीय व्यवस्थाओं तक तथा मॉनिटरिंग से लेकर के स्कीम डिलीवरी तक अत्यंत महत्वपूर्ण आयामों पर चर्चा होगी। मुझे आशा है कि सभी एजेंसीज और प्रोजेक्ट में कार्यरत लोग सुविचरित निर्णयों को आधार पर आगे बढ़ेंगे। इससे जनजातीय समुदाय के प्रत्येक व्यक्ति तक विभिन्न योजनाओं का लाभ पहुंच पाएगा।
1: অর্থমন্ত্রী প্রণতি সিংহ রায় আজ কামালঘাটে ইকফাই বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেন, গত অর্থ বছরে রাজ্যে জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়েছে। আজ ইকফাই বিশ্ববিদ্যালয়ে তিন দিনের নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মস ইন ইন্ডিয়া ইমপ্লিকেশন ফর ইকুইটি এফিসিয়েন্সি অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন। অনুষ্ঠানে ইকফাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর বিপ্লব হালদার এবং রেজিস্ট্রার ডক্টর এ রঙ্গনাথ দেশে জিএসটি ব্যবস্থার ভবিষ্যৎ সংস্কার, কর ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক সমতা নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রাজ্যের মহিলাদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পটি সফলতার সঙ্গে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। আজ খোয়াই ব্লকের পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতের অজগর টিলা গ্রামে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের আর্থিক সহায়তায় একটি স্বসহায়ক দলের দিদিদের শুকনো মাছ উৎপাদনের একটি কারখানার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভাধি নেত্রী অপর্ণা সিংহ রায়। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান মিজোরামে সরকারি সফরের অংশ হিসেবে আজ কোলাসি জেলা পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তিনি বিভিন্ন এনজিওর প্রতিনিধিদের সঙ্গে একটি মত বিনিময় সভা করেন এবং এই জেলায় উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। পর্যালোচনায় ভাষণ দিতে গিয়ে ডক্টর এল মুরুগান বলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, আজ থেকে ঊনকোটি জেলায় বাণিজ্যিকভাবে মিষ্টি আঙুর চাষের প্রক্রিয়া শুরু হয়েছে, যা রাজ্যের ইতিহাসে এই প্রথম। কৃষিমন্ত্রী আজ কৈলাসহস্থিত ঊনকোটি কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে আঙুর চাষের উপর ক্ষেত্র দিবস এবং ক্ষেত বাজাও কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন। তিনি বলেন, ত্রিপুরার মাটি ও জলবায়ু আঙুর চাষের উপযোগী, একে আরও মানসম্মত করার লক্ষ্যে বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা চালিয়ে যাবেন। আগামী দিনে আঙুর চাষের মাধ্যমে রাজ্যের কৃষকদের অর্থনৈতিক প্রগতি হবে। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, আগামী দিনে আঙুর চাষের বিষয়ে নতুন দ্বার খুলে দিয়েছে কৈলাসহরের কৃষি বিজ্ঞান কেন্দ্র। এখানে মিষ্টি আঙুর চাষ ও ফলনের গবেষণায় সফলতা দেখিয়েছেন বিজ্ঞানীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৃষি অধিকর্তা ডক্টর ফণীভূষণ জামাতিয়া, মহারাষ্ট্রের পুনঃস্থিত ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেপসের অধিকর্তা ডক্টর কৌশিক ব্যানার্জি প্রমুখ। উল্লেখ্য যে কৈলাসহর কৃষি বিজ্ঞান কেন্দ্রে নিজস্ব 1500 জমিতে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ ও গবেষণার সাফল্য পাওয়া গেছে। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে কৃষি ও সহায়ক যন্ত্রপাতি বিতরণ করা হয়। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া দেশের যুবকদের সাইকেল চালানোর

0: করতে অভ্যস্ত হতে এবং একটি সুস্থ, স্বাস্থ্যকর ও সবুজতর দেশ গড়ার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে একটি ভিডিও বার্তায় মন্ত্রী উল্লেখ করেন, নিয়মিত সাইকেল চালানো একটি ভারসাম্যপূর্ণ ও সুশৃঙ্খল জীবনধারাকে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশগত স্থিতিশীলতা এবং পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থাকেও সমর্থন করে। তিনি আরও বলেন যে সাইকেল চালানো কেবল ব্যক্তির শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতেই সাহায্য করে না, বরং একটি স্বাস্থ্যকর ও সবুজ জাতি গঠনেও অবদান রাখে। বিশ্ব বাইসাইকেল দিবস আজ ঊনকোটি জেলা সদর কৈলাস শহরেও পালিত হয়। এই উপলক্ষে বি ফিট অ্যান্ড ফিট আদার্স সংগঠনের উদ্যোগে আজ সকালে এক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে এবছর দিবসটির ভাবনা হচ্ছে একটি সবুজ ভবিষ্যতের জন্য সাইক্লিং। আবহাওয়ার খবর। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কেরালামে প্রবেশ করবে। এদিকে আগামী 6 ও 7 জুন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, ধলাই, খোয়াই ও সিপাহীজলা জেলায় উষ্ণ আবহাওয়া অব্যাহত থাকবে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল দুদিনের রাজ্য সফরে আসছেন। আগামীকাল শিলংয়ে এনএসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশজুড়ে আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন আজ থেকে ঊনকোটি জেলায় বাণিজ্যিকভাবে মিষ্টি আঙুর চাষের প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিমে মৌসুমি বায়ু কেরালামে প্রবেশ করবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্রের ককবরক স্থানীয় বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রাগ প্রধান গান। প্রথম শিল্পী অনুসুয়া মুখার্জী।

শিল্পী অনুসুয়া মুখার্জির গাওয়া এই গানখানির সাথে শেষ হলো রাগ প্রধান গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী রেবা বন্দ্যোপাধ্যায়।

শিল্পী রেবা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া এই গান কানের সাথেই শেষ হলো নজরুল সঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শিল্পী স্বপ্না চক্রবর্তীর গাওয়া এই গান কানের সাথে শেষ হলো লোকগীতির অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী ধন্দতি কুলকার্ণী।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন দিয়েছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে BS6 মানের যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। দুই তৃতীয়াংশেরও বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতপ্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 18 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। দিল্লিতে আজ একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের নিকট আত্মীয়দেরকে এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেঠি চীনের ওয়েং হং ইয়াংকে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার 1000-এর প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা

0: বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি বলেন, এর ফলে দেশের উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে।
1: आज माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की अध्यक्षता में कैबिनेट में बहुत बड़े महत्वपूर्ण फैसले लिए गए हैं, जिसमें आज की जो वेस्ट एशिया क्राइसिस के कारण ATF एविएशन टर्बाइन फ्यूल उसका जो प्राइस बढ़ा है और उसका जो इम्पैक्ट आ रहा है एविएशन सेक्टर पे, उसको मिटिगेट करने के लिए 10,000 करोड़ रुपीज का एक ATF प्राइस स्टेबिलाईजेशन फंड क्रिएट किया गया।
0: মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী 36 মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানান। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে।
1: दिल्ली के पॉल्यूशन को रोकने के लिए एक लगातार कई स्टेप्स लिए जा रहे हैं। उन स्टेप्स में एक बहुत बड़ा निर्णय लिया गया कि जो 40% कॉन्ट्रीब्यूशन है पार्टिकुलेट मटेरियल का, वो ट्रांसपोर्टेशन सेक्टर के कारण आता है और उस ट्रांसपोर्टेशन में जो सबसे बड़ा कॉन्ट्रीब्यूटर हैवी ट्रक्स और बसेस, पुरानी ट्रकों और बसों को रिप्लेस करने का इसमें फैसला लिया गया है।
0: দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল ছাড়াও হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি রামেশ্বর থেকে ওড়িশার পারাদ্বীপ পর্যন্ত একটি নতুন উপকূল মহাসড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। এই মহাসড়কের জন্য 8,300 কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও মন্ত্রিসভা 31 নম্বর জাতীয় সড়কে খাগড়িয়া পূর্ণিয়া সেকশনের উন্নয়ন এবং 231 নম্বর জাতীয় সড়কে বিহারের অংশটিকে চাল লেনে পরিণত করার জন্য 3,936 কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খুলে দিয়ে পরিষদীয় দলের এই বিভাজনকে মান্যতা দেন। এর আগে আজ সকালে রাজ্য বিধানসভার নওসের আলী হলে দলের 58 জন বিধায়কের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা নির্বাচিত হন। মুখ্য সচেতক হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আকরজ্জামান। পরে ঋতব্রত সাংবাদিকদের বলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দলনেত্রী মনে করেন এবং বিধানসভায় তারা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন। আগেই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে এবং অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উপনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে ঘোষণা করেছিল। যদিও আজকের ঘটনাক্রমের পর এর আর কোনো মান্যতা রইল না। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বেঙ্গালুরুতে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট তাকে পদ ও গোপনীয়তা শপথ বাক্য পাঠ করান। সিদ্ধারামাইয়া মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা ডঃ জি পরমেশ্বর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের সঙ্গে আরও 12 জন মন্ত্রী বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ বেশ কয়েকজন বরিষ্ঠ কংগ্রেস নেতা এবং তেলেঙ্গানা, কেরালা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাক্তন ডেপুটি স্পিকার রুদ্রাপ্পা মানাপ্পা লামানিকে মনোনীত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় DK শিবকুমারকে অভিনন্দন জানিয়েছেন। দিল্লির মালবিয়া নগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের 8টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। উপরাষ্ট্রপতিও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন, নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে এবং আহতদের প্রত্যেকে 50,000 টাকা করে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানান। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজের ব্যাপারে যোগাযোগ রাখছেন। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় প্রথম দফায় আজ 28 লক্ষের বেশি আবেদনকারীকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এই উপলক্ষে নবান্নে আয়োজিত এক

0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজের সূচনা হয়। অনুষ্ঠানে প্রতীকীভাবে পাঁচজন মহিলার হাতে অনুমোদন পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।
1: আমরা এই প্রক্রিয়াকে 3 মাস ধরে চালাব। যখন যখন যেমন ফর্ম আসবে এবং ভেরিফিকেশন হবে, সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা চলে যাবে। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করল।
0: নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ভুয়ো নাম এবং অযোগ্য প্রাপকদের চিহ্নিত করতেই নতুন করে আবেদনপত্র নেওয়া হয়েছে। যোগ্য ভারতীয় নাগরিকদের প্রত্যেকে এই প্রকল্পের সুবিধা পাবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও দক্ষিণ আফ্রিকা আজ ভবিষ্যৎ প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। এই দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী পর্যায়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং উন্নত উৎপাদন খাতকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক উপমন্ত্রী ডক্টর নোমালু উঙ্গেলো জিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, ভারত দক্ষিণ আফ্রিকা সম্পর্কের পরবর্তী পর্যায়টি অবশ্যই উদীয়মান প্রযুক্তি উদ্ভাবন সহায়ক পরিবেশ, স্টার্টআপ এবং অংশীদারিত্ব এবং শিল্প সংযুক্ত গবেষণার দ্বারা পরিচালিত হতে হবে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে পশ্চিম এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা আরও তীব্র আকার নিয়েছে। কুয়েত জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী আজ ভোরের দিকে দেশের আকাশসীমায় প্রবেশ করা 13টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 17টি ড্রোন প্রতিহত করেছে। এক বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রক জানায়, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জনবসতি এলাকায় খসে পড়ে। মন্ত্রক আরও বলেছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু অংশ সহ অসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। শ্রীলঙ্কার পরিকাঠামো শক্তিক্ষেত্রে ভারতীয় কোম্পানিগুলির বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিগুলিকে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। শ্রীলঙ্কা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান লঙ্কা আইওসি পিএলসি 2026-27 সালের জন্য সাপুগাসকান্দা বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট এতে 3,16,000 লিটার লুব্রিকেটিং তেল সরবরাহ করতে প্রায় 40 কোটি শ্রীলঙ্কান মুদ্রার চুক্তি পেয়েছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, বর্তমান সংকটের সময় চীন ইরানকে সামরিক দিক থেকে সাহায্য করেছে এমন কোনো প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে নেই। হাউস অ্যাপ্রিসিয়েশন সাব কমিটির এক শুনানিতে তিনি একথা জানান। তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, দলনেত্রী মমতা ব্যানার্জি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ওই পদে সম্মানজনক ইস্তফা দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে। সরকার জাতীয় ক্রীড়া প্রশাসন আইন 2025-এর আওতায় জাতীয় ক্রীড়া ট্রাইব্যুনালের 2 জন সদস্য নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, যাদের ক্রীড়া জনপ্রশাসন এবং আইন বিষয়ে ব্যাপক জ্ঞান অভিজ্ঞতা রয়েছে তারাই আবেদন করতে পারবেন। ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেটি চীনের ওয়েং হংইয়াংকে 8-21, 22-20, 21-15 হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার 1000-এর প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মিক্সড ডাবলসে রোহান কাপুর রুতভিকা গাদ্দে চীনা তাইপে ইয়াং পো হুয়ান ও হু লিংফাংকে 21-14, 21-14 হারিয়ে দেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন দিয়েছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক বাস বাতিল করে BA6 মানের যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 18 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: শুনলেন বাংলা সংবাদ আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

শুনলেন ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাসহর এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 4 জুন বৃহস্পতিবার আমাদের অধিবেশন শুরু হবে সকাল 5:53। 5:55 শুনবেন বন্দে মাতরম। 6:00 অমৃতবাণী। 6:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান। 7:00 শুনবেন সুপ্রভাত। 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 শুনবেন বাংলা সংবাদ। 7:35 ও 7:40 স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাচার প্রভাত। 8:15 শুনবেন মর্নিং নিউজ। 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:00 শুনবেন ইংরেজি এবং হিন্দি বুলেটিন। 9:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 11:00 শুনবেন লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের ভেলা। 12:05 শুনবেন উত্তর পূর্ব গানের অনুষ্ঠান সপ্তসুর। 12:30 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের। 1:30 শুনবেন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্রে। 2:00 শুনবেন ইংরেজি সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন নার্সারি সং। 2:30 বিবিধ ভারতীর অনুষ্ঠান। 3:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 6:00 শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান। 6:30 কিষাণবাণী।

সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7টা বেজে 35 মিনিটে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7টা বেজে 45 মিনিট ও 7টা বেজে 55 মিনিটে প্রথমে ককবরক সংবাদ ও পরে স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত্র 8টা বেজে 10 মিনিটে শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 8টা বেজে 30 মিনিটে মিশ্র গানের অনুষ্ঠান। রাত 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের। 9টা বেজে 30 মিনিটে শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। রাত 10টায় বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10টা বেজে 10 মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 10টা বেজে 20 মিনিটে শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ। রাত 10টা বেজে 30 মিনিটে শুনবেন আগামী দিনের অনুষ্ঠান সূচি। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি আকাশবাণী কৈলাসহর। আমাদের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10টা বেজে 33 মিনিট হয়ে 36 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।